লাগে আকাশবাণী দিভু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই ফোর আমিনিট ফকেব চকসি রেডিও কার্জু কেদু আনারা দাফান নেলি দহমিং লেংপি কারদম নাম্পাজি রিক্সি পিনিকে চেংসিয়ে ট্রান্সমিশন ইংফু পনেগলো পিনি চিটি নিফাই ক্রে থ্রক থেলাং আর্নি যাই মেকে ব্যাং লাগে এফ এম বেনা লংপেন মেগাহার্টস ফারুই সিরা তকবর সিরকেব লাপেন নিউজ অন এয়ার এপ আলং বেন্তা নাংলিতুম আকাশবাণী ডিফু স্টেশন আজাই মেঘ আর্জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম আলং সাইয়ার পুকে ডেং আবং আমেন লাগে ইঞ্জিনিয়ার অন ডিউটি জানালাল বাসুমতারি ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাই কেক্লেম আবং জুমিকা ফ্যাংচোপি

লাকে আকাশবাণী দিভু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রক প্লেংটাংলু পিনি কপি পিয়াজাই মেক্সি কে চেংসিয়া ট্রান্সমিশন আলং কপার জুজিমা চেথান মেক্সি না পরফাই ট্রক রামিনিত ক্যাব আপর ক্যাংদুকার দম আলুনা যাই মেকাং ডেঙ্গা লং পেন আসন আসন আলুন আর জি গ্লংজি পরফাই ট্রক রামিনিত থম ক্যাবরা ফ পর নেচে ফং নীলুন জিরা যাই মেকাং ডেঙ্গা লং পেন দিগেন ইংটি বেন লামজির আর জুই গ্লংজি পরফাই ট্রক রামিনি থম ক্যাব সির ক্যাব পর পিনি এসার লামথে আর জুই গ্লংজি পরফাই ট্রক রামিনি ফ্লি ক্যাব পর কার্বি লুন বাড়ি মাজাই মেগাং ডেঙ্গা লং পেন আসন আসন আলুন আর জুই গ্লংজি পরফাই ট্রকসি আপর দিল্লি বেন কাপাচি ট্যাগ হিন্দি এলাম বেন বিরতা আর জুই গ্লংজি পরফাই ট্রকসি রামিনি ফ পর দিল্লি বেন কাপাচি ট্যাগ টু ইংলিশ এলাম বেন বিরতা আর জুই ঠু লংজি পরফাই ট্রকসি রামিনি ক্যাব পর কিচুনা যাই মেগাং ডেঙ্গা লং পেন মহেন্দ্র তারো লাপেন হুট ব্যাং হুনালি তেরন পিয়া তুমাং বং চেহু চিপুট আর জুই গ্লংজি পরফাই ট্রকসি রামিনি ফ্লি ক্যাব পর লুন চিতো আজাই মেগাং ডেঙ্গা লং পেন আসন আসন আলুন আর জুই গ্লংজি পরফাই নারকে পাপর দিল্লি বেন কাপাচি ট্যাগ সমাচার প্রভাত আর জুই গ্লংজি পরফাই নারকেব রামির ক্রিপ হপর দিল্লি বেন কাপাচি ট্যাগ মর্নিং নিউজ আর জুই গ্লংজি পরফাই নারকেব রামিনি থম কে পাপর কার্বি লিরমি আলুনা যাই মেগাং ডেঙ্গা লং পেন আসন আসন আলুন আর জুই গ্লংজি পরফাই সিরকেব পর গুহাটি পেন কাপাচি ট্যাগ আঞ্চলিক বাতরি আর জুই গ্লংজি পরফাই সিরকেব রামির ক্রিপ হপর হিন্দি

0: লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ভাই থ্রক্সি রামেট গে প্লেং টাংলু আদন্থু কেচু না যাই মেঘ আং দিংলং মহেন্দ্র তেরন লাপেন হুদ ব্যাং হুনালি তেরন পি এতুমাং বং চেহু চেপুত আর্জু সিনা
1: আপ্রাংসি রেডিও নাংকার জুদুন কেদো আনা তুমা ফান আনতা কারডম নাং পাজির ইগলো পিনি চিহু চিপোটা যায় মেঘ আলং কাচু ফাপন লাকি নং নাম কাচু থাংক্লং স্যার মহেন্দ্র তেরনা ফানসি চু ফাপন ইগলো নীলিতুম কাচু ফা টেং পেন আলাং লিবাংসি নন স্টুডিও আর্লো সিডোলো পিনি আলাং লিপেন্সি আলাং লি কায়ালামো পেন চেং লক আলাং লি লামার জানালং কাচি পারজান দুন আলামো আন আফুথাকসি চিংকিচি থানপন ইকপো তাংতে স্যার আফ্রাংসে নাংলি ফান আকাশবাণী দীপু হিন পেন কারডম বাজির ইগল আফ্রাংসে আলাম থেলে তুমি থানাম ইকসে না আফ্রাংসে নাংলি মাহাং কে ঠেক নাংলি লো কাচারলি লাপেন কে নাংলি কাই কাবোচি আলাম নাংলি চিঠানাম ইকজিমা
2: কারডম দীপু আকাশবাণী রেডিও সেন্টার নাংলি তো নাঙা ফা চরু ইগল নীলি নীলি মাহাং ঠেক কে পারোখা দেন তেরনা রং আহক পেট নীলি মাহাং ঠেক নীলি পো নাঙা থান তে ইপলুতে 1977 আগস্ট 5 তারিখ শনিবার বসে নিলি মাহাঙে ঠেক পুনিলি পোনা থান তা স্কুল লং বাংকে কেচেংসি আদাক নিলি তাজ থান লং দেলো বাং স্যার তুমি সোকে টক পিরিয়ড তিমা দে সার্টিফিকেট লং বা আমার সে ডাকে 1982 জোলা সোনা ডিফারেন্স বিগলো মালা নিলি পোপেন দা নিলি নন সার্টিফিকেট লং সো মানে পাকম চেলো নিলি পোমেন কে দিবেন তেরন পাইমেন কে কাদম গ্রুপি কে নীলি ফুয়েন কে হলারাম তেরন নীলি তুম আইএম কে পরিয়াল থেপি নীলি পুনু তুম বাংথ্র নীলি নিদুম তো বাংথ্র সন মাসি পুল পুরহি ল পু নন কে আর তাদা 50 লিব অতি য পুরহি মুনি দুরো দে পুরি থেকথি ইন সন সন মানসি লা জেনে তেনে ক্লাস তেনে পাস দন চিত ল কলেজ দন ল যার ল ও মা সাং কক লংকে পেন মানে ক্লাস টেন পাস ডেট পেন কলেজ দন কলেজ পিরি বু পেন কে নিলি চর চিরিল হেম আলেং বিল ক্লেং বিনা মাসি নিলি হেম সরমেন কে কারি রং পিপি দা দেন গ হাজার রং পিয়ার রং দা রং পেম সে চেপা দন লি নিলি সোমার বাহিনী সোয়ার লসু সুই ক্লেং সুপিন সাবি সোয়ার লসু বাংকে নন ডিগ্রি চালি বামল হা রাজস্থান বা নাস্তালি চালি বাম কিন্তু সো বাংকে লাকি নিলং মাসে দুলো লাগে নন সে ক্লাস টেন চালি বাম না দাদি ফুমা
1: মে পিগলো এ নাংলি কে ঠান্ডা মালাম থে তাংতে নিলি আদুন থুনার জুথু ইগলাং নাংলি লামার জানা না থু কেং কাম কাছি জর্দুন চেঙ্গে কমেন তুয়া নিং কানিগলো
2: লামার জানা বাংকে 2006 কাংহন কিলিং চংক্রে লালং বেল নিলি লামার জান এহিন মাঙ্গে স্তামি নিলি লা সফ্রাঙ্কে লা কিসিএস কার বীর সুনিম সু রঙাজি সচে পাতে তে ডাক ফেস্টিভেল দুকমতি দি মানে হালা সুহসি নিলি ড্রামা ওয়ার্কশপ নিলি এনলো ড্রামা ওয়ার্কশপ নিলি এন পিক লুনকে কান নিহাং পিক সন হ্যাং মানে ড্রামা ওয়ার্কশপ এন দল নিলি তুমি বাইদেউ এমেন লাগে রুবিজিতা গগৈ আলাংনি সিনিলতে মন চেকলো জন ওয়ার্কশপ দাং পিল লা পেন মাসি নিলি ড্রামা হিন বাং বিসি লা নাটক হাই ক্লেন দুন ক্লেন দুন মানকে ফি লা কাংহন কিলিং জং রাটা প্রডিউসার স্যার ধুনিরাম টিসো আলাংলি নিলি ফানং থেক লংলো পেন স্যার পানসিং ক্রু লিতুম আলুন কুরু লাম কুরু লিতুম স্যার ল লিতুম হানাং থান চেং বাংল পেন মাসি নিলি লা দা কাংহন কিলিং জং রাটা মাসি নিলি সোয়ানিং কানা মাত ফিলিম কে রিলিজ পেন লা কেসিয়াস তুম এবার বিকক লংকে হালা সহুদ নিলি বেস্ট নেগেটিভ এবার্ড লং দুন ফেলল
1: কোন সলামার জানবা
2: কাংহন কিলিং চক্রে
1: তাংতে পুথত নিলিনার জুঠি গ্লা

0: nangli phan ke jase met ke teron gunda puse munira tum nangli phan anga chini ke ong la pen nangka chit thang la se la bang so men ka chilong chenge kolosol amar janbang ilo la pen comment tu hurlo nangli radio nangka judun kitu ana tuma phan thanam ijima
1: ahok ha bang ke teron gunda puse ting bang ke nili kali nili phan mangge sedeng teron pu amahla teron gunda pu bang ke bhaiti ingti Banesor pusi hangang hen ta da bhai ti pusi hangang ni tungge bhai ting ti ni pakleng mona si bhai ting ti sok ta bhai ti sang lo he alang li si suti e kayam mong wi ala marjan engke alang li ya ala ti sang ho asu pu son li phang na bi pon se deng teron pu ama ni li bang ko son no ne rat dum nang kelang son no ne li phang si la so ateran ngunda mona er tu ko ni li mane la marjan si parjan tang ke 50 su se lo bon আমার সে হালাং লিখি হিনি থমে মাতি হালাং তো এবার রং নন্ত ইংটি সাহতে হে তা লা সো একাই মং বে পলা আমার জান লং সু তিং আধুসি লা সো তেরন গুন্দা তাকে প্লাং লো লা নিলি তেরন বিনং বিনা পলো নিলি কুরতা তেরন লাং নে আন লা নিলি আলা নিলি বাং সাপিসি পকাস বাং রং নি পিনে আমার লালু না ইরথি মাসি বাং না ইরদে লগে চাক লুন লো
0: তংতে নাংলি লামার জানা লং গাছি পার জান দুন জি ফান কাচি সিকে কো পুসন লো
1: লামারজান কিছু পারজান দে পু শুটিং লঙ্গে দাম হুট আলাম কে লাগে হাদাক দাম মতে আরন দু আরন পেন্সি দাম নাই বাং ডিরেক্টর তুম তো প্রডিউসার তুম তো ই তুম লাসো ফিল্ম নংসি লাসো লামারজান সিনাংলি নং শুটিং ল পতে এগ্রিমেন্ট চি করিপ কো আনাং জান লিপনা পিনাং জি টাকা মাহাতা লহাই ল আপেন নিলি ফান কে হালা ক্যারেক্টার ডাকাইতা এ আকে চক চি নেগেটিভ সি বিলো মাতি লা সে হালা নেগেটিভ লং তুং সি রুল দো কুপিনে পু আচয় ইং বা পিরা ফাত আচয় ইং সেক পচার পচার দোলো পুরো তে নিলিকে হুলা সুতিং তে আং কো পেন্সি নিলিকে হা নিনিং আর লু নে পাইল লাগে সুন জি মাথা দা তা সুন জি নিং দো দাম জি ইং কে থাং আ বি লং কে ইং গো নিলি কাইতা কসুদিং চেং চেং কো ইনিং আর লু মেন চার দো মেলা ক্যামেরা হঞ্চার দম জি বেলা হলা নি সুতিং জিতু কে থের জি ফান হলা ইনিং আর লো কার জং আত্মা বুঝ বাং হুলা সো পাচিং কি নিং মানে ইনিং আর লো তো হলা সো ফান চার দম নিং আসু কো চার দম মে সাকসেস নে পিনে আরনা মাস হির বিনা পিনে পিনে চিন দেলে সেটা নিলি কাসন জি মাথা দাম দা
0: মে পিগালাম লো সার নাংলি কে থানা মলাম থে জাংতে নাংলি লা লামার জান কাচি পার জান না থু কোনা নে কাচারলি দুন লা পুসন দা দম
1: কাচারলি গেলা ওয়ার্কশপ লো ড্রামা ওয়ার্কশপ থেগলোতে থিয়েটার দুন থেগলোতে এ লা শুটিং জয়কি তে হাডাক্সি গা দু কাবি বুদ্ধি মুভমেন্টস এ মেকে চার নাংজি কাঙ্কু নাংজি কে হাং নাংজি এ আর রেপ দাম নেই মা আর এ দাম নেই মা কুসংস দাম নেই মা তা কাদু কাবি তা হাডাক্সি স্ক্রিপশন পড়মুকে মানে এ মাহালং কুসংসি বি নাংজি কি চিরু নাংজি মেন মেন জিরু নাংজি প্লোতে লগে লগে একশন ব্লুতে মেনা মাসে আমি কৃত পাবাং নাই যেগুলো লাসন ব্লুতে ইনিং আর লোক তাকে পিনে ইনিং ওই
0: তাংতে নাংলি লামার জান কাছি পার জান দুন আলং কে নাংলি ফান কুপিয়া রোল মাতে আট আবাং সি নাংলি ফান নাংকি পি কে অং
1: লংলা কমিডি সে বেশি নাই পিলা সোপেনা ফ্রাং এ সব নেগেটিভ লোদা রোল একদম সিথে ক্রম কাছে দান নেই ওরা রন কাছে দান পর সন মাতি ছিলা সো কাছে দান লং বলো দন্তে হালা বু বাঙে নিলি ফানা বিপলা পেনা ফি বালা নন রন মাঙ্গা বিশ্চি নিলি ফাঙ্গিলা কমিডি পেন কমিডি এশিয়া টিম দক নিলি তুম আসেং বু সো আট্রুপ দক সে নিলি তুম হান লাইফ সু দাম্বম নন নাঙ্গিলি জি 33 আংডেং লাতা নন জোনাল ফেস্টিভেল নিলি তুম হান আলং লং নাঙ্গে হাং দু দাম নাং বল লাইফ সু পাকলাং নাং লিপো
0: তাংতে মো পে নাংলি পুলো লা নাংলি তুম ইফি কমেডিয়া গ্রুপ লা পুসন কে সেং দো পু তাংতে লা আসেং লামার জান পুথাক বাং নাংলি থানা মে জিমা
1: লালো আসেং কে মানে নিলি তুম জিতু শুটিং টিং মানে এপিসোড সুজি বনাইল 1 2 3 লাসন জি দাম বমলো লা কে নিলি তুম কে ইসি রাত আফান ইসি আমি সেস কে পি মানে হো লা কে চক জি তুম আ অট হালা সরম থেগাম লং পো হালা সিনিলি তুম লাং পেন সে নিতুম একটিং ইকবো আসি পাকলাং বরা তুম চক চে জুল সো ইসিলাম লো কোনা নে আতোয়ারা লং নন লম কে হাং জু হাং হাই হু আ পূর্বিতা মিতুম হা পছাল ওন্দি রেত হ
0: কলাং লো
1: আই কে কমানি কে অফিসার বাং এ তাঙ্কা চো দেতাং হ লহায়ার থেগুল ম তেনি তুম কে আসি একটিং পংগে লা সনসি মানে পাকলাং প্লান তুম কে ডাইরেক্টর কে তুম রাজীব প্রসাদ লো চেং চেং

0: si nanglem tha puma si nang than lo charli dun lo non putan dil charli lok se ning hala hai ta men nang ke ni hala ke cheng ben gla tum ben nang than si pu ko bang like a krong wang yu si ni ge di puta wang nang ju lo ma pu de go ni li rong si dong ning ha rong pu ri pek chat da ga pu ri pek chat te sam ga da charli pan le la lo
1: tang te akang to yang deng anang li ki li dam ge ko man ne phan ga churu kang tum la pu san doi ma
0: la lo bom ben li pu lo ke ki cs la aveti ni le tek thilu ahora ha que ni le tum que kisias mun sikeba kisias long si no son ju tang ju bat kilun ke kanong si la son ave plute ni le tal son artist man mi ahora soron sing rong hang sarpan sing kro bindu terang pi soron sar ke ni tung ke buk emra pelo hala pan sing kro sar bak la nga than thana bang
1: kapadusi alam thini li nangkar jukang tung bang gela puelo nang lihin pen nono wiki mia tuma phan isi mesen alam themate isi message ki pikang tung al pusando ma
0: do lake lalo non wiki mia tum la son ason si mane avu rason si nangli roklo ariya ke chum soi sai along pen ki paroi nang ke 20 30 la son si la avias tens paroi nang ke paroi kra tung 50 60 lo lai pujang lai aria sek thek loik lai kelang insu me me kupul la son ke pili tum so akar bi la to pir the long non ove ki me tum son nam do ko kupi pitong ke cholo ne ke chang ke sekhor rojini gandha ili kar bi tung chu ir dun lo ke drugs ammu ke bi hek ne pine bic ki cho pusi la son si puram lo la drugs ke cho tum abisilo
1: আহকালাম লো নাংলি কি পুতা লাপেন চোরলো নাংলি ফান নন লা ওভি কি মিয়া তুমা ফান মেসেন আলাম থেক পাচিনি পট লাপেন নাংলি সনসুরিয়া সাই দুকক সিতামে নিলি তুম নাং কাচু ফাতেং পেন নাংলি বাংলো লাপেন কে লামারজান কাচি পারজান আফুঠাক পেনাং আন ইলি তুম চিংকি চিঠান পন লংলো লাসি পিনি কে আপর চক টাংলো লাসি মো আপর মেসেন আহুটলে লাংসো সে চিংকি চিঠান টু ইগলো না কারডম
0: কারডম
2: লাকে আকাশবাণী দীপু লাপানাপর নাংলিতুম হুনালি তেরন পি পেন লামারজান জিপারজান আব্যাংফু মহেন্দ্র তেরন আতুমাবং জিহুজিপুত আর্জিক লংটাংলু আদন্থু লুন চিথাক আজাইমেক আংদেঙ্গলং আফ্রাংসি মিলি হানসে পি পেন রাম সিং তিরং আতুম কিলুনা লুন আর্জিক সিনং আলোনালাম থে সিন্টু পাপুদুন

লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নারকেব রামনি থমকে প্লেং টাংলু আদুন্ধু কার্বি লিরমি আলুন আজাই মেগাং ডেঙালং আফ্রাংসি আলুন আর্জিক সিনা মঙ্গল সিং ক্রোকিলুন আলুন আলোনালাম থে সেংবে নাংফান

লাকে আকাশবাণী দীপু নালি তুমার জিগ বম লাকে এফ এম বেন মেঘাহার্জ ফারুই সিরা তবর সির ক্যাব লাপেন নিউজ অন এরিয়া বাকেরা পান্ডা নালি তুম যাই মেকে দু আন আর জুইগ লংজি নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফাই সির ক্যাব রামনি ক্রেপ হ প্লেং টানলু আদন্থু হিন্দি লামার জান আলু না যাই মেগাং ডেং লং আফ্রাংসি আর জুইগ সিনা কুমার সানু লাপেন আলকায়াগনিক আতুম কিলুনালুন আলোনালাম থে ইয়ে কেসি মুলাকাত

0: เป็นสีลายบางแกหนูเอลาไดซีลอลาเปนอโกอซีกแถมลงบางแกอลิตุมลาซอกอังกีจุยปูโปลาสวาพรีเวนชั่นอพันบาซอกอังกีจุยแทกลงปอยลตุมเพสติไซด์ยูสลาซิเพสติไซด์ตุงปิลุปลอดลางฮาเบียร์ลางลงเลปองกิลาออกตุมฮาดักทีเอดิติกลาซิ
1: ออกเปนบางแกฮาลาโจปดิไซด์มันอลาซอนซอนดาวายกิปินังคอกตาเกมังบางแกซอกปาเมียพัน
0: ซอกปาเมียพัน
1: อันเตลาฮายบางเคลมนานี่กูปุซอนโคลมกิเดบางซีเคเมโลมามาตะเคลมตะเมกะเฟกะตัวบาร์ดลังมา
0: ปูดาเมลบุลเดตุมมอดเดอร์ไนเซชันไทตุมเอ็กเซปต์เดตะจ็อกชิดาจีเอ็กเซปต์ดอไนจีลาซิลาโซแทงเปลตุมบาลานซ์ลาโซซิสเต็มตุมเคลมนานจีตุม
1: กูปุซิลินจิตน
0: จีลินจิตนจีเอเดอะเทลตุมฟาร์มเมกานิเซชันไทตุมกินังซอตอะเทคิติเคเลมตุมตาอมุนิตตาเกตเกดอเรโลลาซีเอตุมฟาร์มเมกานิเซชันดานังจีลาซิฮาลาตะเคลมจีวอฟิตซิตไทตุมเจเรจานังจีบาexcessive claim kle denang ji la lo la penako elitum la farm mechanization claim that adim ajo pulote elitum isie bang etum mataram thume etum sok edet a philo pulote halada etum okelo dunji versa etum la dag matha ponlo pulote misan ji
1: la posara bidia do
0: posara bidia do la tu etum la pu claim e la etum fish camp pediculture pu system da do la se hala so system etum ripon la so system etum claim ponlo pulote etum la so a balance bang etum ako che maintain to thak ji lapen hala inki inket la so phan pustai to dawai ki pi abang pesticides ki pi bang a limit pen pinang pok nang chit an apen ki pi chire chat nang pa jate aklong an ledam o eson lapu klemeji lapen ako naturally to me sia bidi da klemeje wo phai dung pi ong general la wo matela wo chirok wo sarupi ne punol hai tum do apen hong ala wo thai su pi ne tum hai do lasi la tum mala hidia jo jong tum arlana system jong si tum bi pilo pulo tela tum wo tum nang kar dona thai dolo pulo tela dak si la tum anchuri po anki inki ing ke la dak pena tum apen an gila tum control po la tai si so la lapen ja inki inki ra phulong pininil haita do oji la si ajulo pulote tum hidie jo jong si tum light pilo pulote
1: melur
0: melur pilo pulote king ket ha da kan melong pati bok po ha da pa ko arum klo thulo bo da arum jong se lang do bulote lang long la tum do po ke o ga anda che plang thu po la pen hala in king ket tai tum control un po
1: me pik alam lo a hok pet pa na bang ke jong se so jor tolang phan klem ve ki le putang te e re tum lang ok pang reng je pam phan pukhuri ku pan the nang je
0: pukhuri le tum ke tum joy ki pen ki hu ta chok ba jat thom a bidia tai pson do a ja ke tum inglong a jo pulo te tum la teng cho da chok ke teng ben pukhri pe man un ba gele te along le ing dai mo chot area pulo te tum a sap la akung a boundary di la daik pusi pulo ya ya reng la lam pen la sila daik tum selam na ki bui nang ji hut varet nang ne hut varet puta mo au ki si hut pe ne sik sak to je par nuk varet nang ne la sila itum ke klem nang ji bang la dai ke bang la akung bang si tum bui nang ji la ben ang alar lu bang ta hut nang pos ta pan par nuk varet nang ne
1: kala aku hulu pu ta khala da khorot pati lam da
0: khorot pati lam da do po la sila akung ki bui la bui chen nang po la da si tum pang reng nang flood prone area thek lor pulo te tum prevention man dai le tum klem me la akung kung lo etum la anun jo ka son se lam nang po tum net bill bikok nang po la jong se flood jong se here emane do to odity pulo te la puta etum
1: pek alam de lo ante ele tum no na bang ke joy ke pen ku puson alang ok ke pang ring pen se ti tum to jor solang phan ale ke do po
0: ele tum la economically importance la ale ke do mu chora ok ke non ke pudam el pulote ka do ka we og mata le do
1: le do lo
0: aprang ele tum theklong og muwa ke le we pu sida non mang ke og muwa sa dor su thunai
1: na
0: puda je plang la si non mang ke lang og bang ke la ke no la ke me bolam we lo ka do we tai tum klem me lo wa pit be la suang bong pen ele tum ka pang reng long pang reng joy mu chot a og pu a ja la bang la ke la pulai tum la IMC indian major carp lo la pen exotic carp la hai bang ke tum lam la nang la e katla pula la bukhua ok man rohu la la mrigal silver carp grass carp ami common carp la hai bang gele tum joy ke pen pangreng un
1: joy ke pen pu puta mathe bang ke hal hai ok bang ke kopil achili gelong mate asu gelong joy ke ma
0: la la hai na bang gele carp khayan bang ke tum la induced breeding pen la bang non mat ke tum joy ke pen tum claim un la sila induced breeding a technique pen joy si tum la achili ke available tum lo dor flup pen tum long la bang ke
1: tante ili tum hala phisar pusarang thun ben ke long bom e puthi ta ho muwa ta ho ok borok ta ho tengra ta ho la pulhai pang ki tum ke chosai ante hala hai ok bang ki tum ke pang reng chia bidi ma te war sai bang ke nonason pukhuri

0: ki hu ta ho lang teng teng ta pu la hai lo bang chok che ma
1: chok hala han ta chok sta ele tum ha da mang kilang nan ji bang sab do chat po ar pena ko kapang reng ho ele tum ajha kilang nan ji athai do po la mane ador pen la pena ko kithi dap la po isa pen bang lo pulo te tum la bang ke asap ale we da ji nang nak sita ele tum la bang ke itum indigenous mate la ok barim itum la da ke di am prang pen da ke do we are ok
0: okay do bom
1: ah prang pen ke do bom ok la hay ok vir we da ji pha itum la bang itum ma thap bonang ji la ji la phan mang ge litum along ben along pen itum la ok kachiti adem ba bi son la ha bi itum pang taxi la so bi ke ra ya bi di itum claim nang ji athe la so bi along si latum all hai ok du po itum ok barim pu bom tum la bilong si du po moha arve nang jang po la pu lang ki thia por lo pulo ti latum la so bi pen sing bak po hi dia jo dam po dong na thu dam po lang roi lang jeng dak pen si pra dam po latum ati pati dam po aso phi dam ji phi ati pati dam ji phan si latum hong tet po na si hu la so por hu la so ka ki wang por hu latum la april to july la so dak malom si la so ati pati por la sila suhu itum langdun paminang ji hala suhu jong si tum nebdun de det pen ba asu pe jai long lo pulote la so phi ke itum ok itum pamu pe itum je thanason langroi langjeng ba hi die jo ta ok obeda ti ti bola so lam lo itum hala suhu ba itum nebdun de det ki melo
0: ante itum theklong bom lo la natural pen punang kok pote hakko panang klang bom abbi puno aroy ok puno hala daga bangke litum sonsuria oxygen long lo
1: kala
0: chingui kung oxygen
1: chingui kung oxygen
0: tat tenon song a hok pet pen la dong ke teng ta hop kuri ki hot ta hop jong se hada kung se ile tum ok pareng putang te isya pu khuria long ile tum e jarbet oxygen nang ji ma matang te ile tum la natural long ke do son se pangui sa da chok ma ko son la bangke
1: la pu bangke hada bangke tum athe tum marketing si glam ji ki georgia
0: pa
1: jor chalang ji phan ji glam jo pa ili ning hang ban tu lo ma ni hang ban la pu jorda mang ge la dor bang ta ching ching mu kung pa ba ki long ji ta kom hek la po la demand bang for example la si tum la pang reng la bang ge tum species wise selection is tum glam si ala thi da the da mu chor ok si tum select nang kok po la si ala tum long ki do ha ok barim bule pulo nang la so ok barim han jong si tum papi do ver ji papi vir ve da ji pulo te tum hala lang roi lang jeng abang si hala dak mong si itum importance itum
0: si
1: importance pinang po lana lang po hada abang si por ahud itum og asu ki pi hud bangge pule thot lo og asu ki pi a por hud bangge itum og neb dun de dat siya ke milo athi e jona og vanyong si ati po piti long lo pulote ati alag alag ati siya lang pati ji hala su jong si pi pun lo pulote e jona og api se pwahini baga size la ok pusta iphong pati long phun no bodal lagni lag thom bagati pati po la so benefit chiklo jon thom jon phi phi ke la e jon ve la ok join si alin lun pharo da bleng ji
0: ah ah
1: na ji etum kae teng son thak thak etum ha pra son hi die jo da ok chen am thulong po nge
0: kalang kalang kalang
1: lang thep lu pu mai tum bang ke la la bi jo ta sun plung po nge pavir kok tri pakring hak tri lo bodal la bang ge asa ka tora du po
0: কথা রাখে হাই আনতে ইলি তুম লং নাম সাং ইলি তুম ফিসার পোসার রং থুন পেন ইলি কার্বি আজু তাং সন সিল তুম একে থেক লং হাকো কো পে তলুম আর জং লো কার্বি অক ফ্রুপু
1: ও কালা
0: লাগা নালি তার জং লো তুম কার্বি খাই দোয়ান তুম তালা বাঙ্কে তুম লং হাওয়ার দোয়া দঙ্গে চিনলো তাং তেলা কার্বি অক ফ্রুপু লা অক ফ্রুপু নমতে লাং রয়া লং এ আসন আসন আহি রু জক পো আনকে রে তুম তুম অক চনে পো লা সো জুতাং কুপন মে কুপন হেনো লো
1: মে হেনো পুই পুদাম বাঙ্গে সুক্রু জি আথে এলি তুম মিঠাঙা জুতাং পেনা পট লাবাঙ্গে মেন মেন কে ক্লেম নো পুগে পুনো দাগ জি
0: কালাং কালাং
1: সদাইলে তুম কাচিরে নাং জি কেমন সিদাম নাং জি আলাম লো লাবাঙ্গে রাসি লা পর বাঙ্গজং জি ইতুম লাঠু প্লট তে চক পুলো দেলা তাম মেসেন চিংওয়াই সার পেন কদো গবে পেন ইলি জং জং লা পুগে জক জি দে জি রাসি ইতুম সোসাইটি কদো গবে বে মাথা পেন জং জি ওকি প্রু
0: আজুতাং
1: আজুতাং জং জি ইতুম ক্লেম বেক নাং জি পু জি মাথা পুলো তে ইতুম আপর বাঙ্গে জুম লার উনজি মা পুলো বা জং জি লার উন দে ইতুম পুলো তে লা ওগত পতি পর জং জি ইতুম লা বাং জং জি রাসো হো জং জি ইতুম ক্লেম দুন দে দে লতে হালি দো জি পু সিন নিলি মাথা
0: কালাং লো নন রি তুম কদক বেত চিনি পো লা রেডিও করজু কোর্টিং জি রতু মারার তুম চিনি পো লা পেন কে ইনি তুম আলং রি লং কে দো অন তুম তা চিনি পো নন বং কে নিংকান সেগমেন্ট কে ক্লাং ক্যালেন্ডার লং অন তা কার্বি অপ্রুভ বং কে নন বং কে তকপন পে দেলো পাবির দে রাসন সি কি পে লো আ জুতাং বং কেম তা হাইল মনে তে আমেন মা মেন কান চপ লা পসন আ থেমা হিরু কি প্রুফ পুলো দং তে খালা দাক আতি আ এ সি হেরে কো লা পসন সি

0: ও চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাং মা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জার নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাং কে থেকা বিরতা কিথি কে জাঙা বিরতা কে জর কে নাম আলাম কুলার কি মি কাং পুও বিরতা হেম কি মি কিলুত আর নি চজুন চমাং কান রং কেয়ার আর রঙাজে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরতা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দানং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়াল।

0: যদিহে ব্রেকিং নিউজ হয়ে পড়ব নিবিচারে তেন্তে পয়সা পঠিয়ার সময়ত নাম আর ধনের পরিমাণ সদায় দুবার পরীক্ষা করিব।
1: আর বি আইয়ে কয় কারুবাক পেমেন্ট করার সময়ত অলপ সাবধান হব।

0: লাকে আকাশবাণী দীপু আদন্ধু সিকা তেরন পি আনিং আর লোলামথে আর জুইক সিনা
1: কার্ডম নীলিমেন সিকা তেরন পি নীলি পিনি থান পঞ্জি লা সরলো তুমফান ইথেথিনি থান পঞ্জি নিংহাং লাসি নীলি পুস্তামে সেলে আলং কাম ক্লেম বোম লাপেন সেরা গ্রুপ ফানসি নীলি ক্লেম বোম লো লাসি নীলিতা ক্লেম পন পেন স্তামে কাদু কাবে রাত ফান কি ক্লেম পন ইলি সরলো তুম কি পাফি হুবা জয়নি ইলি তুম আজাতা চিনি দুন্দি লাসি নন লাহায় সেরা গ্রুপ পি নীলি তুম কি ক্লেম পন পেন আজক ইলি তুম কাদু কাবে সরলো তুম পুস্তামে কাছি রুং সয় কাছি জার সয় এসন চিথেক পনলং লাসি নীলি মিথাং মাতা নীলি আরং পন পিক লাসি আন সোসে মানে কাদু কাবে দোয়ান কর্তি তুমান সরলু তুমান পুস্তামে লাসন থাক থাকছি ইলি তুম ক্লেম চিপাদুক পন ক্লেম পন রাপেন আং পুসি নীলি কাদু কবি ফানসামে নিং থে পন রাপেন নীলি চুনিং রিপন লাসি মানে ইলি তুম কিন্তু ও পফান কে কালিল কিন্তু ও কালি দেট পুস্তামে ইলি তুম পু ইসি মানে থেক থে দেট পেন ইলি তুম কি পুরহি কাবে দেট পেন পুস্তা মিল হাই উন আন কে ইলি তুম বর ইপন আই ইলি তুম সরলো তুম লাসি ইলি তুম সরলো তুম জংসি আপ্রাং যাপন থেকলো আকে মিয়াতো ওয়ার ইলি তুম যাপন থেকলো পুলোতে আংকাং পিয়া মুনির পুস্তামে ইলি তুম আলং আকিমি নাংথেক দুন লং পুলোতে কাদু কাবিতা আকিমি সি নাংচালি দুন পো আকিমি সি ক্লেম পন পো কাদু কাবিতা লাসি ইলি তুম সরলো তুম বাহালো কে নাং সট লাসি ইলি তুম বাং মানে উন আন কে মিসেন আতো বার বাং ইলি তুম ক্লেম পন চে পাদু পো নাই দু ও লং উ নাই পফান ইলি তুম কালি বফি চিতামি ইলি তুম ওং এডেট পুস্তামি ইলি তুম থেক থেডেট পুস্তামি উন আন কে ইলি তুম চেহার জাগ দু নাই উন আন কে ইলি তুম বর ইপন ফুর নাই পুষি নিলি কাদু কাবি ফানস্তামি চুনিং রিপনিং তুং আপে নিং থে পন কাদু কাবি ইস্তামি মানে চে পাদু পন পেন ইলি সরলো তুম নন কে আপ্রাং সঙ্গালি নন কে কাদু কাবি ফানস্তামি থেকলং ইলি তুম চিনি পন কাদু কাবি পুস্তামে কাবর ই পন দু কাদু কাবি সিতামে লাসি নীলি লহান সি থান পনিক চল কাদু কাবি রেজু কার জোয়ারা দু আনা ফানসামে কার্ডম
0: লাপনা পর নাংলি তুম সিকা তেরন পি আনি আলো লাম থে আর জুই লং টাংল আদুন্ধু সোয়ার লোয়া সিয়াংটং আজাই মেং দেং লং পে আরি কে রয় আপু থাক মিলি টক পিপি লাপেন হুট ব্যাং হুন মিলি ক্রুপিয়া তুমং বং চে হুট চিপুট আর জুইক সেনা
2: পিনি নীলি তুম চিংকি চিথান জি পুরা ইনুট পে রি কে রয় বেড়াবাং ফি সাং পি মিলি তক বিপিয়া ফানসি চোফা পেন আলাং লি পেন কোসন সি পে রি কে রয় মা পালাম আপুথাক চিংকি চিথান জিয়া ফানসি বর ইপনলো আলাং লি কে পে রি কে রয় পেন আলাং লি ননামাত কে হেম তু নি সি কে চেলাং ইল লাসি লাস পুথাক আলাং লি পেন চিংকি চিথান জিয়া ফানসি চিসিক পনলো লাসি আপ্রাংসি আলাং লি ফান আকাশবাণী দীপ হেন পেন সুরে সুরে কার্ডম পাজে রেগলো কার্ডম
3: কার্ডম কাদু কে ফান্তা
2: থাকতে নাংলি ফান নাংকার জু চেং ইয়ালাম বাং খেলাপুল নাংলি পে রি কে রয় আলাম আপু থাক থানিক জিম কমেন্ট টু পেন সে নাংলি পে রি কে রয় এবং কাপাং চেং দুন ইকল
3: নীলি কে পাং চেং ইদাম ইকে 2001 না নিং কান পেন বন মানে নিনিং খে নিনিং খাং চেং পুবাং হে 2001 পেন বন বিয়েকলাং সুত কে নিং খাং পুরয় তাপ রয় প্রু সঞ্জাল হে আমার লাপু দাম্বম দাম্বম দাম্বম ল অংকে পুচরয় দম তাপ বম ল ইয়াত বম ল অংকে আফিয়ান কে পুবম থেক পন বম লে হে ইনিয়ে আঞ্চরয় তাপ বম ল পেনে বম ল সব সব থেক বম ল পার কে ইক বাং আনে হ্যাং ললে পুন ইক

0: ne foreign country pen wang mati
1: Mm-mm.
0: foreigner tum la tuman ta blouse ai taroi pidun lo ko ka bu hom pidun long lo a ke order ke lan vel la
1: tangte nang li na nona mar nang li ko pipi a pesi roi bom lo
0: ni li bi si ke roi ke a son lo peko peko am pare blouse bi sim number 1 ke roi ke blouse ke roi ko blouse pen am pare ke la son lo a lenga choi
1: আর লেগা চয় দি তাংতে নাংলি ব্লাউজ রয় বোলোতে লা ব্লাউজ কে রয় আর নিশ্চয় লং পাক আন আনসি রয় উনল
0: সাংসে পিন

0: Kulo ben an chutun bo ya po meyang lot po. An ke ne ke aju hoday ta bajini lo thurji. Aju bajini te elam clock bi lol an ne bajini thur po. La bajini yang bong ne ke di pak ni galte pak thom tang unang po. La 5 o'clock galte 5:30 an ke. Ala an tang un lo te maneng ke ako school je thonun po la son lo daily routine lo ne ke la ke.
1: Api bang ke kicheng pa la kang tip tang bi ko.
0: Oh la son lo mane order nang le o lo po lo te he di. Son lo ing tip op ani si ke mane kang tip lok lo. Kang tip lok po. Kang tip tang bi o po ang ke la. Ani vang lo po dui baji thur po. Angge dikai tal an lo roi po an pa son lo school po ang le te soma a po lo ting ing thang po ya po ko dam thuli po son ja lo ani bang la son lo
1: tang te nang le la non cutting class along ki ghonta ko ana phan se nang le ke than than lo
0: ghonta hi ni ghonta hi ni si than than 3 o'clock to 5 o'clock an angge 5 o'clock an pe ni su ti po ki wang la pula ben po ko dak pe ko house ta order do ko po po a hot pen ke hala nituma baidu bang ta vedet po angke hala ta a duty do kok mati duty do kok po angke ki pundam putan ni sidam nang kok titi po muni tuma ning hong nang kok titi lo customer tum hane hong nang po pun po yat pula pula ben po 7 o'clock hemle po na jo he hat baji hemle po han an chitun po sumar pen chu po ke sumar han ta apai le son lo ta pori than dek the si ta mi alom su ingi dun lun le po te sumar ta kroi kremati pang han ke la lo
1: tang te nang li non reducer jora la tuma phan la pe roi ning kang hang tuma phan nang li than ji ma pe roi pen alle ke chelong ala ili pe roi te alle chelong hi palam ba
0: pe ge roi pen ke anutin ta mama ma ne ghang tuman an pachini lo mane jong si kabor i do ning ghang e si vet do pulote mane ani si mani si ke mane alle do ji ani si mani si gali mane ke thek ke chali an ning ghang tum pulote non mata mane uthi un pe he non mata plan i thek pe lo ne ge chichini a teng ke mane ne ta non het jong lang a son si che thek long lo mati si matha vet lo kabor i bang do ni madu sita ning ghang bang do sita me মানে আজাদ আকাম তাকে সুংসে বেলো হেদি সুংলো আজাদ আকাম দা সুংলো সিতামে লাকি সুংং বং পেন বর ইদু নাং পো হে বর ইদু নতে মানি সিমানি সিকে আলাং তুমতা আংসং উঠিদুন জিপসিনি মা মাথা দামলে হে
1: তাংতে নাংলি পে কে রয় এবং ননা মাত কে অর্ডার লাহি থি কুলারা লং পেন অর্ডার কে লা পিক কক হাউস পেন আঞ্চ লং মা মা আকাপ্রে কাপ্রে কা কুলাত পেন দা পু অর্ডার এন্ডুন বম লা পসন
0: আকাপ্রে কাপ্রে কুলার লং বাং গে এনুন দে হে সেতা মে নন সন চিচিনি জে থেক তুম আন কে মানে নে লং সি নাং অর্ডার পো ফোন নাং কল পো মানে জং সি আকো হালা নাং অর্ডার বাং তা আকো কা চিনি হালা তুম তা চিচিনি বো মা তি দি হা তুম মা চিচিনি তুম মানা লা তনা ফোন নাম্বার চিপি পো লা সো কে রয় বাং মে সেন পলতে লা বাং চিপি পো ও নি হেম তা বাং থা লা সন সোন নাং এন থা আপতে নি বাং এন নাম পো এন দাম পো অন পার কে রয় পি পো সন জাল লো পেনে হিথিকুলার লং বাং কে লা পেকক হাউস চ লাং নন মাত কে এ নন মাত কে পেকক হাউস লং ক্লেম নন ল অং কে নন সোন হোম ডেলিভারি হে বাং আ হেম হেম সোন নাং বাং থা পতে দাম পো লা আঞ্চ লাং নন মাত কে ই লা আন দা পাদর সি উন এ মানে কি রয় আ পর ওয়ে মাতি দি লি ফ্যামিলি দো কক মাতি
1: কি রয় মে সেনতে হ্যাং বাং কে
0: দো লালো
1: তো তাং তে পিনি কে আ পর আলাম দা দো কক পট নাং লি ফাস্ট আমি চোরুম পিক ল নাং লিডার লিলি তুম চোহাং আতেং পেন ওয়াংসি পে কে রয় আলাম আপু থাক জতা মি থান তে কাং ল লসি পুথো নাং লি ফান আকাশ
2: লাপোনা পোর নাং লি তুম মিলিত বিপি লাপেন হুড ব্যাং হুন মিলি ক্রোপি তুম মং বং চিংকি চি থান আর জি গ্লং টাং ল লাকে আকাশবাণী দীপু নন স্টুডিও ঘুরিয়ে পর পর ফ্রাই ক্রি সিরা আচি টিম প্লেং টাং ল আদুন থু মুম্বাই বেন কাপাচি ট্যাক থু উইবেদ ভারতীয় জায়মেক আর্জিক থুলংপো

জান হাকু পাকু, রাম রাম, সিয়া রাম, সালাম আলাইকুম, প্যার করো ছুপ ছুপ।

লাকে আকাশবাণী গুহাটি মহাবাহ আদন্তু ওরেং বিরদা আর্যইটা ব্যাংক অফ বরোদা আলং আকিলেং হয় সুরি সিরা ফারুইসি ওয়েল এজিকিউটিভ লেভেন ক্রেডিট অ্যানালাইসিস কাপে প্লেং পঞ্জিয়া ফান কাছুনিং রিয়ালো হাং পনতাংলো ওয়েল এজিকিউটিভ আং হয় কাদুগাবে সুরি সিদো লাসং হয় আফান বাং ফুয়াতম ডিগ্রি আং ডেং কি উনতাং লেপেন মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস ডিস্ট্রিবিউটর আরেন কাচারলিতাং আর সার্টিফিকেট কেডো তাং আতমাচে বাং ফুয়াতম আর্টানি কান ইংকর রাহিনী পেন থংকেব রাহিনী আং বংসি দুচত নাইচে ক্রেডিট অ্যানালাইসিস আং হয় ফারুইসিদো বাং ফুয়াতম ডিগ্রি আং ডেং কাচারলিতাং লেপেন চার্টার একাউন্টেন্ট কাচারলিতাং দুচে বাং ফুয়াতম আর্টানি কান ইংকর সিপেন থমকেবরাগে থম আং বংসি দুচত নাইচে আং তনালাম থি লেপেন কাচুনিং রিয়ালু কিজক দুন জি এফান ব্যাংক অফ বরোদা ডট ব্যাংক ডট ইন আ ওয়েবসাইট লাং ইতামে কাচুনিং রিয়ালু কেডেং পন কি ইউথ শেয়ার নি কে চিটি আচিক্লু নিফাই ইংকর হিনি ইংকর আপলি ইউনিয়ন পাবলিক কমিশন কম্বাইন জিও সাইন্টিস্ট এক্সামিনেশন সুরি নি রং কর থ্রকসি আটক আসার লাং ফান কাচুনিং রিয়ালু হাং পনতাংল জিওলজিস জিও ফিজিক্সিস কেমিস আর কাদুকাবে ইংহয় ফারুসিরা ইংকর থ্রকসি আফান কাচুনিং রিয়ালু হাং পনতাংল বাং ফুয়াতমার্টানি কান ইংকরাই সিপেন থমকেব রাহিনী আং পংসি দুচত আংচে আং তনালাম থে লাপেন কাচুনিং রিদুনজি আফান ইউপিএসসি ডট গভ ডট ইন আ ওয়েবসাইট লাং ইকদামে কাচুনিং রিয়ালু কেডেং পন জি আদুসি কে চিতিয়া চিকলু নিফাই ইংকো রাহিনী ওরেং বিরতা পাঞ্চটি।

বড় লুনের মি জামিয়াক লংপেনকে বাদুসি আর জুয়েছে না ফাইলা বসুমদারি লাপেন লুলিতা দেউরি আছে প্যান লুঞ্জিতা আলুন লামতে বই রাখি।

0: Oboro lunir mi jame kala panche kang to linglo. Lake Akashvani difo.
1: সকলোৰে বাবে সামাজিক সুৰক্ষা অটল পেনচন যোজনা মোদীজীৰ সংকল্প
2: যোজনা উন নৌজৱানো কে লিয়ে হে তাকি আপ জব 60 সাল কে হোগে আপকো কভি কিসি কে সহাৰে কি জৰুৰত না পৰে আপ আপনা বুঢ়াপা ভি গৰো কে সাথ বিতা সকো
1: এতিয়ালৈ এই যোজনাত 9 কোটি 50 লাখতকৈ অধিক লাভার্থী জড়িত হৈছে যদি আপুনিও 18 পৰা 40 বছৰৰ ভিতৰৰ তেন্তে মাহিলী অটল পেনচনৰ হৈতে যোজনাৰ তিনিটা নিশ্চিত লাভৰ বিষয়ে জানিবলৈ নিজৰ বেংকৰ শাখাৰ হৈতে যোগাযোগ কৰক
0: লাকে আকাশবাণী দেব নন আর্থিক সিনাং চোপাং রেং চলানা আজাই মেঘ লবাংস জামি একলং নন আর তোমার চুইলং প সোয়াইন ফিভার আপুটাক ডক্টর রুকাসেন তেরাং লাপেন এল হুটবাং হেলবিলিন দেবং পিয়াং বং চেহু চিপুট
3: পিনি চিহুচি পুরা যাই মেঘালং ইতুমাহা ওয়ারালং ফাঁকা চুপাং রেং লাপেন ফাঁকা কিছু কুসন সি মুনিদা তোমা ফান কাপানা হক মা লাসপু থাকছে থান চিমুম জিয়া ফানসি লিতুম কাবর ই লাসি লিতুমাহা ওয়ারালং ফাঁকা চুপাং রেং আফাই কি অং পিদু সেটা মে ফাঁকা ভোর কি দু কক তিতি আজক কাচুপাং রেং বে কাতুম সেটা মে পিনাং আনকা শিক্ষাক তো কক তিতি লাসি লাসো ভোর পান কাছে পাজক জিয়া ফান পুরা লাসপু থাকছে থান চিমুম জিয়া ফান মারাত মারেং আফান সে কিলাং ডাক্তর ফানসি পিনি লিতুম চোফা পনিকল আলং লিনন লাদাক স্টুডিওর ডোনা ইংনি ইগেল আলং লিগে কুমার লোমা পুলোতে ব্লক ভেটেরিনারি ডিসপেন্সারি চকিহোলা নীলি পাহা ভারালং নন্মামার ব্লক ভেটেরিনারি অফিসার আসাই শিখি ইকবম আলং লিমেন লাগে ডক্টর রুকাসেন তেরাং লাসি রেডিও কার্যরাটা তোমার ফানা ফ্রাংসি কার্ডম পাজির ইগল লাপেন নাংলি ফান জামে কার্ডম নাম পাজির ইগল
4: কার্ডম
3: তাঁতে আকা ফ্রেক আলাম ইলি চেথান দাম দে পিন পেন ফা কাচুপাং রেং লাপেন ইলি তুমাহা ভারালং ফাঁক আবুর কুপি পিয়া সনসি কংলুম নেই মালাসলাম ইলিয়া ফ্রাংসি এ চিথানদাম নাং বন্দা মে লাসো ফ্রাং নাংলি কায় লামু লাপে নাংলি কিথে গিদিং নাংলি কোনাত শিকা হাচে মা লাপে নাংলি কাচারলি লাসো ফুথাক আসাপসু রেডিও কার জোড়া রাতো মা পাঞ্চে থান পন ইকজি মা
4: হয় কারডম নীলিমেন ডক্টর কাসেন তেরাং নীলি নন ব্লক ভিটি ডিসপেন্সারি চুকি হলা লসি সাইক্লাইম বম্ল নীলি মেহাঙ্গে থেকে ডকমোকা ডকমোকাক বুসিপু কার্বি আংলং নীলি স্কুলিং কে ক্রিসজ্যোতি ইংলিশ স্কুল হাদা কামাচি নীলি স্কুলিং তা পাতাংলো মেট্রিক কাদগুবি তাং এডপেন আনসি নীলি আকো কলেজ টুন্থুলো নগাঁও নগাঁও পেন তাং এড আকো নীলি এন্ট্রেন্স কাদগুবি নীল তাহাল চুপি দুন মাত ভেটেনারি হিন নত বাঁচি নীলি গেলং মাত ভেটেনারি নীলি লুদুন চকলো কেচারলি দুন হালো কলেজ অফ ভেটেনারি সায়েন্স খানাপাড়া আলো নীলি 2009 আনি কানসি কে লুদুন পেন 2015 আনি কান বাংকে নীলি নাং চনলো ডিগ্রি লংল লা পেন ফি নীলি মাস্টার ডিগ্রি তা আকো লুদুন টু ফিট মাস্টার ডিগ্রি তাং ডেট পেন নীলি পিএইচডি কি লুদুন আঞ্চলাং মাতপু সাকরি পু সাইনাত নীলি লং ঠুল মাত পিএইচডি বাং তন্দু নাং কলো মালো পু সাই চেকলাম নাসি নীলি মানে নং জয়েন দুন দেলো নীলি কেচেং সি কে সামিলাং সো ব্লক লং সি কেকলাম আন পেন সামিলাং সো ব্লক পেন আকো নীলি হান ট্রান্সফার ঠুলো চকি হলা নীলিপ লং
3: মে পিকল নাং চুরো পিকল নাংলি নাংলি কায়া লামু লাপে নাংলি কে থেকে দিং আলামু পুথা রেডিও কার জোড়া তোমা ফান কাছে থান পনপত তাতে পুথত এ ইলি পিনি কাছে টং লাসো কপিয়া ফানসে ইলি কাছে টং মালাসো লামা ফান্ডে ইলি নন বাংকে

0: ne chi than dam lo na phak ki su ma te phak avur ituma ha wara long ki ong dum ke ituma karbiang long ar lo punang ho phak ka chupang renga tum e pinang an kana hok ke thek dun long du la se phak avur ituma ha wara long ko bi pia phak avur ma te ko pi pia ki su si kang lum nei ma la so bu thak ta me nang le radio kar jora ra tum phan than pon ik jima
1: lo hong ke so ene ke dupik phawi pista itum common disease salamang chithanamang কেঁচু কে চনি দু ইনফেকচিয়াস এণ্ড নন ইনফেকচিয়াস ইনফেকচিয়াস পুলতে বেমাৰ আপি আৰু লুচক পেন কেঁচু কে লং হেন ল ইনফেকচিয়াস
0: লংকে
1: নন ইনফেকচিয়াস বাংকে বেমাৰ আপি কালি কাবি পিন পেন তা কাপ্ৰেক কাপ্ৰেক আজৈনী পেন তা কেঁচু দকক তিতি ইনফেকচিয়াস আলং না যি পুদাম লুপুতে বেক্টেৰিয়েল ডিজিজ দুজি ভাইৰেল ডিজিজ দুজি পেৰাচাইটিক ডিজিজ দুজি কমনলি তুম বেক্টেৰিয়েল কেথেক নু লং লং কি ই কলাই ইনফেকশ্যন লং লং এস্টেরিশিয়া কলাই বুপু বেক্টেৰিয়াল লগে আপকসু দে দুজি লা লহ অসমার মুখা আপকসু লাচন দুজি লা তা এশিয়ন ল আন পেন সন থাকাক স্কিন ডিজিজ দুদু লা বেক্টেৰিয়া জৈনি লতা ওকে ভাইরাল লোপলতে সোয়াইন ফিভার এসন ল সোয়াইন ফিভার লোপলতে সনি দুজি ইসিকে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ইসিকে আফ্রিকান সোয়াইন ফিভার আফ্রিকান সোয়াইন ফিভার বাংকে আপ্রাং হাবিলাং নন মানে নাংলো তাংল টু থাউজেন্ড টুয়েন্টি লম্বেনকে লাচোয়া কিছুটা নাংলো তাংল ইতুমা ভারত আর দেখ লংটা লাপেন আপেন বাহেরা আকাপ্রেক কাপ্রেক মানে ফ্লু দাহ লাহাইটা দুজি আংকে নেক্সট বাংকে প্যারাসাইটিক প্যারাসাইটিক পেলু মুখা লহং টম পেলু দোথেক পিক এঁকে পেলু ইসিয়ন লাবাংকে আরলো ল ইন্টারনেল প্যারাসাইট ল একো এক্সটার্নেল প্যারাসাইট দলাম এক্সটার্নেল লোপলতে আরেক মুখা আংরো মুখা লাতা এসন ল তুম জৈনি তা কিছু লং লক তিতি লাপেন বাহেরাকে নন ইনফেকশিয়াস নন ইনফেকশিয়াস লোপলতে ডিফিসিয়েন্সি ডিজিজ লহং জসি আদানা কেন রাত তুম মাথা পো ফে এ পিয়ারেটে চকপো মাথা পো ফে এ সি পিয়ারেট পিয়ারে পুকে আনতা ঠি ঠিকে দে দিতি এনকে লাসু জৈনি পো চুংক্রেং রে পো লাগে ভিটামিন কাবি পোলো বা আংলং বা প্রোটিন কাবি পোলো বা কার্বোহাইড্রেট মানে ব্যালেন্স ডায়েট কালি দেট পোলো লাতা লাসু জৈনি পেনতা লাতুম কিছু লং লক তিতি লাপেন বেহেরাটা আলাং তোমালা আচুলাং প্রবলেম তা দুদু আহ পেঙ্কে মেস্টাইটিস তা দকটি লাহাইটা সব কমনলি ইতুম থেকল
0: কালা মে পিকালাম ল ভাগ আঁকিছো কুচন চন তোমা ইতুমা হাবার লং লা সব থাক নাং লিখি ধান কাপাজির মিয়া পট তাতে নন হেট নাং লিখি পু এ আরেক তাং হোক বিপিল নে লাহাই পেন আপক হিলং পেন বুদা মে এ কিছু লং লক থেক তাতে লাসো আসন কাপা মেজি আফা নন সন আপক হিলং তাং হো আরেক তাং হো কুসন সে কাপা মে পো লতা মে নাং লি রেডিও কার জোরা তুম হান পনিক থাতে
1: কেপা মে আফান কে নলম কে এভেলেবল ইতুম লং এন্থেলমেন্টিক্স দো মানে পেলুয়া দোয়াই পুপু
0: কালা
1: পেলুয়া দোয়াই মুখা আডোস রে তা টেং পেনলে পি নাং পো ডক্টর কনসালটেশন দো নাং জি বা ভেটেনারিয়া নামুনি তুম পেন সি আরজু পনসি আদোয়াই মুখা পো নাং জি
0: কালা
1: লাসো দোয়াই পাপা চুদাম নাং পো আডোস তা টেং বেজি পাচু নাং পো অঙ্কে লাসন পেনলে জংসি রেগুলার ইন্টারভেল ইসি দোদো থ্রি মান্থস পুষিতা বা ফোর মান্থস পুষিতা লাসো ইন্টারভেল মেনটেন দুন বম নাং পো সমসি পিলু দোয়াই বাংকে পি দুন বম নাং পো আন পেন আরেক ফানকে নলমকে অপশন দুপিগল পোর অন পুডো পোর অন মানে কে চর চর দা কে চর চর তা দোয়াই দোদো এঁকে ইসিকে লাংকে পাংলু লাংকে পাংলু লংসে মানে দোয়াই বাং জগদুন পো লাং পাংলু পো লাতা ইসি অপশন ল লাপেন হালা আলং হং আর কে সাফা সাফা পামে নাংজি যাতে মানে লাহাই ইংরু দাহ চিটিম দাহ লাহাই পাবা আংলং লিদিয়াত আফানসি মানে লা আরই মুখাটা সদাই তা সাফা বেড়া নাং পো উনপলতে কেমিক্যালস নলম কে দো লাহাই তা ইউজ মে
0: কালা মে পেক মে পেগালাম লো নাং চুরো নাং লি ফাগ আফান কো সন সিকালা না লাহ নাং জি মালা সবু থাক নাং লি গিথান পাজির মিয়া পো তাতে মোহেত নাং লি গিথান পোন আলাম ফাগ আন কি পি ফেক এ পি বেরাত পেনতা আহুত বেনতে মারা দে তিতি এ ব্যালেন্স ডাইট পু মানে আন পিবা মে নাং জি পু তাতে ইলি গেছে থানদামকে আঁকি সু আপু থাকতে মাসে তামে কিচু কিজুন তা লাংদু নাং কক পি কুপি কুসন আঁকি চুক ইলি ফাঁক আফান কি পিছে ফাঁক অকাপ্রাণ কি মেজি লাতামে নাং লি থান ইক থাতে
1: চেলাং লাভ লোপতে কার্বি আংলং লং নলমকে ফার্মার মুখাটা কমার্শিয়াল ফার্মার তুমি কি অংল পট দাদুম তা মেনাকান ফার্মার তুমি অ্যাওয়ারনেস দল যে আন কে কেনা মাদানা তা বর ই দো
0: কালা
1: ইতুমলা হরসেরা ফে এ তা পিমে সেটা লালংসি ব্যালেন্স ডায়েট কে মেনটেন নুহান বর ই নাংজি নন সসন ফে এ পিল হরসেরা সেটা পিল পো সেটা আকাপ্রেক হরমু প্রোটিন ডায়েট মেন্থু তামে বা পেনে এলা কিচেন ওয়েস্ট মুখা ইতুমলা আহু হান

0: আহু গাদ গবি মুখা লাহাই হাই পেন আকো থেংপি আরবো আধেক থেংপি আরবো কে লহংচু জেনবা ইসি এক্সাম্পল ইংকু আরবো দাতা চো দেয়াত লাতুমকে সনাক থাকছি আকাপ্রে কাপড়ে দানা কাদ গবি লং পেন মানে পাংবুই পেন পিমে এ জোলা আবো দা ইসি অপশন দো নলমকে এ জোলা তা পিমে লা ডাকছি মিক্স দু নাংপো আর দানা লংসি লাসন তা পিমে লা তা ইসি অপশন ল জংসি কমার্শিয়াল নাসে কি মাথা লো পোলোতে কেনা মা দানা ওয়ান অফ দ্য বেস্ট অপশন ললা বাংকে লা কেনা মা দানা বাংলে পিলো পোলোতে দোয়ানা বেয়ানা ডায়েট ব্যালেন্স তা ডাক মাসি মেনটেন দেখ
1: নমে পেগালাম নো নাংছু রোলো নাংলে ফান লাসো পথাকে থান পাজির মিয়া পট তাংতে নোনা বাঙ্গি কাপড়ে গাং দেং লিতুম দাম থু নাং ফাক আকি সু মুহেত পেন পিনি লিতুম গাছি তং লাপেন গাছিং কি লাসকে নাং সত আলাম বাংলে লুতুম দাম থু লো নাং ইমু পেন নাং লিপুলো এ ইনফেকশিয়াস লাপেন নন ইনফেকশিয়াস কার বিয়াং লং আলং এ কিজুম নে আকি সু সোয়াইন ফিভার লাসো পুথাক কুসন পেন সিলা সো কিসু কি লং মা কাছি উন মাতে কুসন সিলা সো কিসু লাদা ইতু মহা বার লং নাকিলে রক মা লাসো পুথাক তামে নাং লি থান পাজির মি পনিক থাতে
0: ইতুম এনি নরমালি কাদো গবি কে সোয়াইন ফিভার পসি নিং জেলো সিতা সোয়াইন ফিভার কে সনি দো এসি কে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এসি কে আফ্রিকান সোয়াইন ফিভার
1: কালা
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার কে ইতুম লং নাকি দোয়া জুড়িং পিগলো দো বমলো
1: কালা
0: লাগে ইসি ভাইরাল ডিজিজ ভাইরাস পেন্সি কে উন লাগে আর এন এ ভাইরাস লাসো ভাইরাস লাসো ভাইরাস কে নন কে কমন ঠুলাপ আতেংলো সে প্রায় ইতুম লং জিকে ফিভার হদাক আবর দক ফিভার মানে আফুসো পিগি ইতুম হদাই তালা টেম্পারেচার কে লাংলোতে হাই পিগি আফুসো পিক আফুসো পিক জিয়ালো হং বা চুচি দেট পোলা তুম ঠেক দুলং জি যে আফুসো ও চুচি দেট পুপু রাত তুম লালো ইসিকে চুচি দেট পোলা আহু পেঙ্কে কাচিং অক দুজি আহু পেঙ্কে বুডি লং লহংকে লক লং সে বেশি থেকলং জি হ্যাঁ বুডি র্যাশ র্যাশেস মুখা দুজি থেকলং জি আন পেন প্রায় জংসি আপর পেন ট্রিটমেন্ট লং নুন দে ইয়াত ইয়ে পুলোতে আলহং ঠিল তা থেক কারণ আলাম থে চুচি দেট পোপট কেডিমান আফিকে ঠিল জি লাসি লাসো আকিসু কে প্রায় চি উন লহং টু লহং চি উন দেলো আন পেন লহং পেন লহং চতাকালি আকো মুনিত তুমতা জংসি অটলো কিছু টাং আলহং ফান অটলো অট ডেট পেন কে আকো কে মে লহং অট দাম পলতে লাসো কিছু কি দুনজুইপো আপেন এসন বাঙ্কে মার্কেট লং তুম লং জ্বর বমতা হাডাক্তা জংসি লা ইনফেক্টেড লহং সেকে জ্বর লাসো ইনফেক্টেড আলহং আক ইতুম চেপন ডেট পো হেম আকো আচুরিয়া মেন পেন জংসি এমিনা আলহং চেপি দালতে লাসো আকে সুতাপলা পুটা দুন থেক আঙ্কে ইনফেক্টেড আলাং মুখা কাদো ল্যাং লো ল্যাং লো দানা লো কাদো বি লং তালা শহর মুখ আসো কে সুকে লা শহর ভাইরাস কে দুন জুইব লাসি কাচিরি নেই বাঙ্গে লাহে লো আমি বাংটা জংসি লহং পাংরেং লো পুলোতে লাসো কে সুপেন কে কে জগ জিয়া ফান কে ইতুম ভ্যাকসিনেশন বাংসে হদাই তা ইউজ নাংপো ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আর ভ্যাকসিন কে অ্যাভেলেবল নন কে ভেটেনারি ডিপার্টমেন্ট পেনসি লাগে আকে জয় সি কে পি আংকে লাসো ভ্যাকসিনেশন কে প্রোগ্রাম সিস্টেম সি নন কি কি পিপি নিলে তুম সব প্রোগ্রাম ফুট হাকলাই ডাঙালি লোপলতে ভ্যাকসিন পিলাপ পয় এন্ড এভরি সিক্স মান্থ হ্যাঁ ছয় মাস লোতে লাসো ভ্যাকসিন বাং রিপিট থু নাংজি নন মাংকে লাসো ভ্যাকসিন কে গভর্নমেন্ট লং সাপ্লাই ডো অ্যাভেলেবল লাগে লং লং লা পিনি ইসি লা প্রোগ্রাম পাংচেং লোপলতে কাদো গবি আলো হং হন্তা পিলাপ পো লাসো ভ্যাকসিন মাংকে লাপেন লাসো আকিসু কে জংসি সাপোর্ট উন লকলো মানে মানে আলো হং কে সো দেলো পোলতে মানে কিপাত টং পেন টং সে কট পেন ভেটেনারিয়া ডক্টর তুমহান বা ভেটেনারি নাম ক্লেম মুনি তুমহান ইনফর্ম নাম দেয় নাংজি আন পেন ফটাক ইনফর্ম পুলোতে মুনি তু বাংপ ট্রিটমেন্ট নাম পিলো পুলোতে আলোহ মুখা মানে কি মেডিয়াত জি চান্সেস থে ও লাপেন পুথ দাম থুলো নাং আফ্রিকান সোয়াইন ফিভার সো আফ্রিকান সোয়াইন ফিভার কে কিছু কে আজিং পিগলো আফ্রিকান আদিম আছে কে দৌলো আসো কিছু কে আমেন কে লংচেং ডাল আছে আফ্রিকান সোয়াইন ফিভার পোলো ইন্ডিয়া কে নাংলুটলি আজ রিং পিকলা আদুমরাই কান্ট্রিজ মুখা কে ইতুম ইনফরমেশন কে লং অতেং বলতে আপ্রাং পেন দু বম লো পুসি কারজ লং দেন বা চাইনা আপন মিয়ানমার তুম পুসি তালা সো আকিসু নাং লো লুত পুসি নিত কারজ লং আফ্রিকান সোয়াইন ফিভার ইন্ডিয়া লং ইতুম আং থে কে লং চেং কে 2020 এন ইনকান অরুণাচল প্রদেশ এন্ড আসাম ইতুম ডাক নাং লো লো পেডাং আন এরিয়া এফেক্টেড লো নাকে ইতুম কার্বিয়াং লং তালা সো কিসু নাং লু দুন চকলো লাসো কেসো তা প্রায় সিমিলার উইথ ক্লাসিক্যাল সোয়াইন ফিভার প্রায় চিমিলাই লো লাতুম দুইটা সেটা ভাইরাস বাং বেলেগ বেলেগ ঘন্টা লাগে ডিএনএ ভাইরাস আফ্রিকান সোয়াইন ফিভার বাংকে

0: ট্রিটমেন্ট কেথং টা আবি লহানকে নেতুম এনেকে লকডাউন লোতে ভাইরাল ডিজিজ ফানকে ট্রিটমেন্ট আবি পাওয়াই ফিটস এটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানমাংকে মানে এলা কিথিজিয়া পরবাং আসাবাদ জিওডিং চেলাসি সব আংবং হন নিতুম জংসি সিমটোমেটিক ট্রিটমেন্ট পিডুনো পুটে লাতুমবাং মানে কেরেং ইয়াক চান্সেস দো সেটা আফ্রিকান সোয়াইন ফিভার লংকে এলা সব হরমু উনে আফ্রিকান সোয়াইন ফিভার লংকে বাটাই সি জংসি কি উনলো পুলোতে নিতুম ট্রিটমেন্ট কি পিডুন লং ইয়া আর চান্সেস কম পিকান সব প্রাংসি ছিল তেটি আহুট ব্যাংকে আদা প্রাং সি আদা প্রাং মেন সি জো ফুক সু উপ আর্নিং আসামকে লং ছিল তাদ আর ভাইরাসকে কাংডাং প্রাপিক স্প্রেড প্রাপিক বেলে এসন মাংগেলা লহং টু লহং তা স্প্রেড দেলো লাতুমাং বং জংসি কন্টেক্ট কলো পোলোতে এলা সোয়া ভাইরাসকে লগে উন্ডুন বেগ পো লাপে নাম ভেরা মুনিতুম জংসি মানে মানা মুনিত বাং হলা কেসো টাঙালো হং ফান অটলো আকিমি লং অট দাম তেলা সোয়া ভাইরাস কোটো সন্তা দুন জুইটা থেক লাপে না ভেরাকে আকো আমুন নিলিং ইনিং জি আসন বোজার পেন জংসি লা আফ্রিকান সোয়াইন ফিভার আলো হং কে জ্বর কলো হ্যাঁ কেলা সোয়া লহং অবাসি পনলো হংকে মিনাং আচরি বাং লাতুম চলং পল্প তেলা পুতা দুন জুই পো লাপে না ভেরা লাতুম হানকে ওয়াইল্ড পিক্স মানে হাবির লহ লাতুম হই পেনটা লাসোয়া আর ডিজিজকে ট্রান্সফার উন আনপেন ইসি আর টিক্স দু লাসোয়া টিক্স পেনটা মানে লাতুমা আংরো লহে লাসো আংরো পেনটা লাসোয়া আকেশোকে দুঞ্জুই তাতে এনকে আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে নিলতুম পিনি আনটা মানে ট্রিটমেন্ট আবেলো ভ্যাকসিনেশন তা আবেলো থাং তা আবেলো লাগে উন সিউন এলাং পিনি আনটা ভ্যাকসিন তা আবেলাং পিনি আনটা আজিউডিং পিকলো আনটা ভ্যাকসিন পিনি আনটা সোমারুন এলাং নন মাংকে লাসি লাহানকে কন্ট্রোল করিকে অনলি কে বায়োসিকিউরিটি আনবেলো তো বায়োসিকিউরিটি পুলোতে কসমসি ইসিয়া ফার্ম চিকিম্পা মেনাং প ফার্ম লং কসমসি মানে আকাপ্রেক আপ্রেক অ্যানিমেলস পাপা লুট লং লিদের নংজি লহং আকাপ্রেক লহং মুখা পুমাত পওয়ান লং লিদের নংজি ইসিয়া ফার্ম দলু পুলো তাংতে আকিমিয়া লং হং চানলু পুলোতে হদায়টাক হদাক আলা কিন্তু ও কেন লং মাংকে পনাংনে কেচেং বাংকে কোয়ারেন্টাইন সি বিনাংজি কোয়ারেন্টাইন বিদেট পেন কেদিন ফি সি লাসো লং হং থাং থেলু পান সি হলা তুমলং মিক্স দু নাংজি আম পেন জংসি দানা কে জ্বর দানা কে বানা গাড়ি পুসিতা দানা কে বান গাড়ি সেটা হদায় তা সাফা দুন বেড়ানাং প এই তুমলং হলা ডাক ফুটবাট পুইসি সিস্টেম দু ফুটবাট সোমার দুন মে ডাক পটাশিয়াম পার মাঙ্গেনেট পটাশ পুপু লাসো পটাশ আলাং পেন বি সি মুনি তুমুখা কিরবাং কেদাম সেটা লাসোয়া পটাশ আলাং লসি পু দংসি হালা ফার্ম লং এপ্রোচ নাংজি আন পেন উনান উনকে ড্রেস তা কাপ্রেক নাংজি ফার্ম লং ড্রেস মাং কাপ্রেক নাংজি আন পেন নালি হংকে বার ড্রেস মাং বেলেগ নাংজি লা দুইটা ড্রেস কে বেলেগ বেলেগ ডোবেক নাং পো লাসি ফার্ম চিকিমলো পুটে হডাকসি অসুবিধা চিকলেম জান নাং পো নহলে খালিতে এলা নালি ড্রেস লং মাসে ভাইরাস নাং দুন জুই তাতে কিং অব লং মাতা নাং দুন জুই তাতে অ লাসি ইংডাং প্রাপিক লাসি বায়োসিকিউরিটি পোহরমু মাং মেনটেন পিক নাংজি আর লাভ মেনটেন উন এলো পুলোতে আফ্রিকান সোয়াইন ফিভার কে লাগে মানে কি উন প্রাপ পিকলো আম পেন লালে কে ইতুমা মেন ইতুমা ইস্যু বাংকে ইতুম কার্বি আং মাংকে রং সরকে লাসো হরমু বাং মানে মেনটেন উন এদের দেতা ইসি কেসেক সাকলো ফার্ম চিকিম দেট পো ইন্টারেস্টেড ফার্মার ডোজি ফার্ম চিকিম জি রং সর তুমাংতে আলা ফাং আলং হং কিলাং পিদাম পো লুট পিদাম চকটিটি লাসন লো পুলোতে বেমার টা ধুনজি পো লাসি উনান উনকে লাসো হরমু বাং বাউন্ডারি চে বনাই নাংজি বাউন্ডারি ওয়াল চো কেনিসি চে সোমার সি মুনি তুমহান পুমাত পাপালু চককে পারমিশন পিপি দেত নাংজি আন পেন লা কাচিরি বাং থে উনাং পো আনি বাং তা আলং হং নসি কে জোর দাম পুসিতা বা বেলেগ আলং হং কে বান পুসিতা চিলাং পা মেসি চিরি পা মেসি আজাত সিতা ক্লেম নাং পো স্টেপস এন নাং পো
1: কলা মে পিক মে পিক লাম সিনাং লি রেডিও গার জোরা দা তুম ফান কে থান পন ইগলো ফা কা কিসু কুসন মা লা পেন কুসন বেন সে গাছি পাজর জি মা লা সো পুথা নাং লি কে থান পাজির মি পন লি ফানাং চুরুলো তাতে ইসন লাম নি দিনালি ফানাং গার জুগাং তুম বাং গেলা হেনলো এই প্রিভেনশন মতে কাচিরে মেক সোসে আং কু পেন পিনে কাচিরে মেক আ বিজি লা পুসন দা দু ইগমা লা হ
0: ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানকে দু নিলি থানুকে নন হেতা নিলি সলাম থানেলো যে ভ্যাকসিনেশন কে এভেলেবল ফর ক্লাসিক্যাল সোয়াইন ফিভার আন্তা আফ্রিকান সোয়াইন ফিভার ফাঙ্কে আবে পিনি আন্তা আবে ল্যাং ট্রিটমেন্ট টাউন এ ভ্যাকসিনেশন তা আবে সেটা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মাংকে অ্যাডভান্স পেন্সি ভ্যাকসিন বাং পিদুন লাভ নাংজি ফার্ম জংসি চিবি পাংচেং লো চুপাং রেং লো পুলোতে লা আনি বাং তা ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফান মাংকে ভ্যাকসিনস ভ্যাকসিনেশন বাং ক্লিয়ার লাভ সে কেমি তুম দুংহেট ভেটেনারিয়া ডিসপেন্সারি লং দাম তাচে হদাক দামরা আলাম চেথান মানে চেথান নাম দলতে বাং বাং পো ভ্যাকসিন আই পিফান হদাক নালে তুম দোয়ান বেয়ান লহং ফান সেটা কাদো বেসিতা ভ্যাকসিন আপি পিলাপ
1: পো না সুরো পার পিলো

0: কিছু ফানকিন তুম টাইম টু টাইম এভিয়ারনেস পিবেয়ার রং সর তুমান লাস কিছু ফুটাক এভিয়ারনেস ইসি পি নালে তুমান পিবেয়ার দি নান উনকে নালে তুম লাস কিছু জংসি কার্যুদ্দু নংলো নানি প্যান কার্যুদ্দু নংলো পুরোতে বায়ো সিকিউরিটি বাং নালে তুম স্ট্রিক্টলি চিলাং নাং পো তাকে লহ কাপড়ে আ লহ মুখা বানবি দেন জি লাসো এসেককে নান উনকে লহ অক্টা হাপু পাপালি লে দেন আছুরি মুখা পিপি দেন জি লহ তুমফান কিচেন ওয়েস্ট পিমে সেতালা লহ আছুরি মুখা বাংকে পিপি দেন জি লহ অক্টা হল হাই বাং পিপি দেন জি পেন নান উনকে হলা সনো ইনসেক্স কদু উইল হাই পেন মেনটেন নং জি চিটিম তা হই গ্রো তা হাই পেন তা মেনটেন নং জি লা পেন তা আলাম থে আকে সু দুন জুই তা থেক লাসি আ আ রয় বাং আনি বাং তা উন পুলোতে সাফা বের নং জি আলাং তোমা লা ফাক রয় আহ পেন কে লা হি কদু উই হাই দু উপো লা সো জুইনি তা কাপ্রে কাপ্রে কেসু আকো লং লক তা থেক লাসি লা হাই তা সাফা বের নং পো আর নলম কি কেমিক্যালস অ্যাভেলেবল দু কেমিক্যালস না তুম নাম পনরে লা সাফা পামি তা চক
1: সুরপার পিগলো নাংলি লাসবু থাকে থানা পাজির মিয়া পল তাতে নাংলি ফান কেপা দুসি আকার জুতা হাই পবন এ মোপেন নাংলি পুলো এ আফ্রিকান সোয়াইন ফিভার ফানকে ভ্যাকসিন আবে সেটা মে ক্লাসিক্যাল সোয়াইন ফিভার ফানা বাং কেদু তাতে ইজন ফাক আসো ফিডেট পেন কো আন আরতা আহুসি লাসো বিজি মে পিনা যে
0: নিলে তুমি থ্রি মান্থস টু মান্থস পেন লাং ডেটি সেটা থ্রি মান্থস সিন তুম এনেকে আডেট মানে কি ফিক্স ফিক্স লা সো পেনসি মানে ভ্যাকসিন ফার্স্ট ভ্যাকসিন নিতুম পিপো লা পেনা থাক আনকে পিমেলো এনকে সিক্স মান্থস এভরি সিক্স মান্থস ইন্টারভেল পিমেলো লবাংকে কোম্পানি ওয়াইজ সাব কাপড়ে একটা দো ইহুডিসি কোরিয়ান কোম্পানি ভ্যাকসিন তা নাংলি হালসো কোরিয়ান ভ্যাকসিন কোম্পানিকে টোয়েন্টি ডেজ আসো জোসি টোয়েন্টি ডেজ পেন তা পিমে বুঝলি হালসো ভ্যাকসিন আং টক সেটা এনেকে নিতুম ইন্ডিয়ান ভ্যাকসিন ইদাক ইন্ডিয়া পেন প্রোকিউরা ভ্যাকসিন মুখাকে নিতুমকে লা আটা হোট আনসি পিপি টু মান্থস অফ হিসি প্রায়কে পিপি পলো লাতুমকে লান এসেকে আপাই চুলাং চবম জি সো আপাই পেন ইমিউনিটি বাং লাতুম লং লক জি লাসো এসেক হুট বাংকে নিলতুম ভ্যাকসিন বাং পিপে লাসো পেন ফিসি নিতুম ভ্যাকসিন বাংকে পিপি
1: মে পেগলামলো লাসো পুথাক নাংলি কি থান পাজির মিয়া পট তাংতে ইলি গেছে থানাই কে দোপিক লাং তে মা সেটা মিয়া পড়ালাম দো পট সে পিনি গেলে তুমলা দা আনলে রিপিক চেকলো নাং মো পর কাপ্রেক দোলো পুলোতে কাপ্রেক কাপ্রেক কা কিসু ফানসা মে ইলি কাছে থান জে ফানা পর এন থুলো নাং তাংতে পিনি নাংলি লা দাগান কে বাং পর নাংলি ফান নাং চুরু পিকলো লাপেন নাংলি ফ্রাং কি ক্লেম কিদাম জিয়া সন আসাই আন সেটা মে এ নাংলি ফান হিরজুমে নাং পিদুনলো লানা পর আনলে ইলি রিপিক চেকলো নাং চুরু লো কে বাং পর
0: কার্ডো
2: লাফানা পানা তুম চুপাং রং চলানা জামে কলং ফাগা কেসু আপুটা ডক্টর রুকা সেন্টার লাপেন হুট বাং হেলবেলেন তুম পিয়াং বং চিহু চিপুট আর জুগলং দল লাকে আকাশ ফানি রিপোর্ট

0: แรงจีพองรองตุ้มแมงลาซาลูดุนเซงโอลาซาลูดุนเซงจีพองรองตุ้มแมงเมกาอาราเซงบังจาเบงบูดนังเล็งกิริเซงทีนังเล็งทาเรซัมเป็นเจงหันรีเป็นหันเจง
1: กาบิลุนเดมจะเมกลาปันเซกังตเนกลาลักอากาศวานีดิฟู
2: শ্রোতাবৃন্দ সতর্ক হোক, যদিহে ব্রেকিং নিউজ হৈ পৰিব নিবিচাৰে তেন্তে পইচা পঠিওৱাৰ সময়ত নাম আৰু ধনৰ পৰিমাণ সদায় দুবাৰ পৰীক্ষা কৰিব।
3: আৰ বি আইয়ে কয় কাৰোবাক পেমেণ্ট কৰাৰ সময়ত অলপ সাৱধান হ'ব।
1: ইলাকে আকাশবাণী ডিফু নানা আৰ্যক চিনা লামজে ৰাজাই মেঘ লামজে ৰাজাই মেঘ লং ননাল তোমাৰ যোগ লং প আধার কার্ড কেনাং সদা ফুটাক বাংসো আলাম জয় তক বাং প্রিস্কা রঙে পিরা প্যান কেতান পঞ্জে বাং ধনঞ্জয় রংপি
4: আধার কার্ড লাগে ভারত আদেট লং ইসি কেনাং সত নে পাং ঠেক মাতে আইডেন্টিটি লাগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থিহেক প্যান ইউ আই DAI পেন্সি পিপন্দ আধার কার্ড অলং তিন অলং ইউনিক 12 ডিজিট মতে ক্রেহিনী আফাই দজি বাংস আফাই কে জয় কে পেন কপাং থেক আফান আধার কার্ড অলং কপাং থেক কে জয় কে জি আফান মুনিত আমেন আমহাং কে থেক আর্নি পিনসোমা আরসো জেন্ডার মোহর লাপেন কে দিম হেই হুই টকপন আনপার দা কাচিনি জয় মুচজি আফান পুরা কিউ আর কোড সিতামে আধার কার্ড অলং পাবন ল সুরিহিনীরা সিরকেপ আনিংকান আর কই আচিক্লু নিফাই ইংকয়ের কেপ আনি হেনল ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আহিন পেন আধার কার্ড প্রজেক্ট আপুথা পাংডাকল সুরিহিনীরা কেপ আনিংকান চিটি আচিক্লু নিফাই ইংকয়রা সিরকেপ আনি হেনল নান্দুরবার মহারাষ্ট্র আলং সরকার পেন আধার কার্ড কাপাজির চেং লাসফি সুরিহিনীরা ক্রেট্রক আনিংকান থেরে আচিক্লু আসনসন সরকার পেন কেরাব কাপাজির জিয়াফান পুরা দা আধার এক পার্লিয়ামেন্ট আলং পাপাসল সুরিহিনী রাখ্রে ট্রকানিংকান জাখং আচিক্ল নিফাই ক্রেহিনী পেনকে আধার কার্ড জয় কে পেন পিল ইন্ডিয়া আডেট প্রেকজা মাসাইলং আধার কার্ড কে এন পেন আলে পাদল সরকার আছো কমার তুমাফান সিতামে আধার কার্ড কে কেনাংসত নে পেপ্লাংল লাসনসি ব্যাঙ্ক একাউন্ট কাং পুহুত আসনসন সরকার পেন কেলং দুঞ্জিয়া ফান লাপেন আধার কার্ড পেন আজক পাং ঠেক জয় মুচদল আনপার্টা ননকে কেডো আদিম হ্যাঁ হুই পেন চেংলক আং ঠেক পাকলাং লংল আধার কার্ড লাকে ইসি আ ডকুমেন্ট মতে কেনাং সট আলো হ্যাঁ হুই আইডেন্টিটি ভেরিফিকেশন মতে পাং ঠেক আলো কেলাং চারি আহুত জয় মুচ জিয়া ফানল লাপেন আনপার্টা আধার কার্ড লাকে আইডেন্টিটি ডকুমেন্ট মতে ইসি পাং ঠেক আলো আফানসি পেকলাংল তাংতে পি আপতসি আধার কার্ড আকেনাং সট ল চেথানাম ইকসিনা নন আকাইকে আধার কার্ড আভেলতে প্রেকজাম সরকার স্কিম কেলং দুঞ্জি আফান আকিসং দো আঠেকে সরকার পেন আজাহাক কেরণ হরমুকে মুনিত কাপাং ঠেক কে জয় জি আফান আধার কার্ড কে দো কেনাং সতল কে দো দিম লাপেন আমেন পেন চেংলক কাপাং ঠেক কে জয় জি আফান সি আবার সাই পিল আদুন্থু আধার কার্ড কলস আহ সি কিপি দুন আকেনাং সতল চেথানাম ইকসিনা নাংলি আকিমি ব্যাঙ্ক

account kang pu hut lapen KYC mate kapechok thu hut mobile sim ke jok dam a hut sarkar a scheme lapen ason son a subsidy kachu jok duna hut ajhak sarkar along voreng awar sai a main kachu thap dun jia phan lo kachu jok a hut sarkar se kelang hem along kisu kachu lang una hut lapen ajhak lo charlie a hem lapen scholarship kachu jok duna hut insurance KYC lapen ajhak hotel along kabuha dam ahut lapen akahi lu ke dam ke wang lapen an parta prek jam kenang sot ahut ke pang thek ke joijia phan pura aadhar card akerap ang thek pilo bon sitame along tin along ke aadhar card ki pidun ji akenang sot awe ke hang ahut ansi aadhar card ke pidun chornang ji aka prek ake hang awe pulote ki pidun ji akenang awe tangte aadhar card akerap pen kopi pi ale longlo chithannam iksina আধার কার্ড আকেরা পেন ইলি তুমাফান প্রেকজাম আবার সাই পাডলো লাসনসি প্রুফ অফ আইডেন্টিটি মাতে কোমাত আবং ফুলো পাংথেক লংলো লাপেন চিনি জয়মুচলো গভর্নমেন্ট সার্ভিস মাতে সরকার পেন কাপাংডাক পোনা স্কিম হেই হুই জয়কে পেন চুজক দুন লংলো লাপেন আলি সিতামে পেনাং আতুম ছুডেং দুনলো ব্যাংকিং মাতে টাঙ্কা কচুবিরটি আলং সিতামে আহত পেন আইডেন্টিটি ভেরিফিকেশন মাতে আসনসন কাপেচক আলু কে হ্যাং আহ জয় কে পেন আং ঠেক পিদুন লংলো মোবাইল সার্ভিসেস মতে মোবাইল কেরা পেন আসনসন আসাই কে ক্লেম জি আফান কাপাং ঠেক আলু কে হ্যাং আহ জয় কে পেন পাচক দুন লংলো ডিজিটাল সার্ভিসেস মতে অনলাইন পেন আসনসন আসাই কাছু জক দুন জি আফান আলে পাদলু লাপেন অনলাইন পেন সরকার আবরেং আবার সাই সিতামে আধার কার্ড কেরা পেন ইসি কাপাং ঠেক জি আফান জয় কে পেন আমেন চেথাপ দুন লংলো বেপার বেজনহীন আনাচ পুসিতামে আসন সন আলু কেলাং জয় কে জি ফান আধার কার্ড আকেরা পেন সাই চুনল সরকার আ হসপিটাল মতে সরকার সে কেলাং হেমলং লসন সি আয়ুষ্মান কার্ড সিতামে আকে জয় পেন পিল লাকে কেসো কচেলাং আ কার্ডল বনটা লসো আয়ুষ্মান কার্ড কে পিদু নাহুত আধার কার্ড কে আকেনাং সত আধার কার্ড পেনসি আবং ফুটিন কেসো কচেলাং আতুমাফান পাংথেগুন চজি আধার কার্ড ডোলোতে পেনাং আনকে আকে জয় পেন সে চেলাং লং লাপেন আলে পাডলো তাংটে আধার কার্ড কাপালং জি আফান কো আন আর্টা হুত পেনসি জকলং জি চিথানাম ইকসিনা আর্টা নিংকান ফো আবের লাপেন অসমার আমহাংকে ঠেক মি আতুম সিতামে আধার কার্ড জয় কে পেন জকলং আপ্রাং সি আধার এনরোলমেন্ট সেন্টার লং দাম ইকনন বনটা আলাংলি তুমাফানকে আপু কালিতে আপে আধার কেরা পেনসি জকলং চজি লাসোকে জক দাম আহুত অসো আমহাংকে ঠেক আলো আপো কালিতে আপে আধার কার্ড লাপেন আপো কালিতে আপে আরিমুন পো পেনসি বায়োমেট্রিক আলং বেয়ারনাংজি লাপেন অসমার আমহর পিনাংজি আনপাটা লাসো আহুৎসি আধার এনরোলমেন্ট আনম্বর লংজি আর্টা নিংকান ফো পেন ক্রেনের ক্যাব আধার কার্ড কে জক দাম আহুত জয় কে জি আফান আহেম আসরাতুম কি দুন সে কেমি কে জক দাম আহুত অসো মাহাংকে ঠেক আলো লাপেন কে দো আদিম হেই হুই আলো পো নাংজি আধার এনরোলমেন্ট ফর্ম আলং আংটন পাপ্লেংলিম নাংজি লাসো হুট মোহর সিতামে এন জি আনপারটা ফিঙ্গার প্রিন্ট মতে আরিমুন পো বেয়ার নাংজি লাপেন আইরিস স্ক্যান মতে আমেক আসো ফান মেসিন কেরা পেন মোহর নেপজি লাসো হুট একনোলেজমেন্ট স্লিপ লাপেন এনরোলমেন্ট আইডি আনম্বর লংজি আধার কার্ড কে ইউ আই ডি এ আই আতুম এনরোলমেন্ট পাচুন ডেট অফিসি লংজি চিক্লোই জন আন আফি আনসি আধার কার্ড লংজি লসন্থসি আর্টা নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফানটা কেজক আতুমাফান আওয়ার সাই পি পনল লাপেন আর্টা নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফান নিট্রক্সির ক্যাব আন আফি সি আধার কার্ড লংজি কেলংজি আর নি নাংলে লোটাংতে ইউ আই ডি এ আই ওয়েবসাইট অলং মেথাং ই আধার ডাউনলোড আওয়ার সাইড তাংতে নিংকান ক্রেনের ক্যাব আব্বাদ আতুমাফান কুপুসন বেন্সি আধার কার্ড কাপালং জি আফান সাইক্লেম দামনংজি আপ্রাং সি টেবকহেড আধার এনরোলমেন্ট সেন্টার আলং হুমরিদাম ইকনন লাসোফি আধার এনরোলমেন্ট ফর্ম আলং আমেন পেন চেংলক কেদো আদিম হেই হুই পাপ্লেং লিমনাংজি ডকুমেন্টস মতে লো কিপিদুনাংজি লাপেন কিক্রং দুনাংজি কে ভোটার আইডি কালিতে রেশন কার্ড মাহাংকে ঠেকা লো লাপেন পাসপোর্ট পিদুনাংজি আধার কার্ড কে আলমসো আফান চটমা মতে কাইকে আফান ল চেথানাম ইকসিনা আধার কার্ড কে এক্সপায়ারি মতে কিজুত আর্নি আবে টুয়েলভ ডিজিট আধার আনম্বর মতে আফাই কাইকেটা ডোভেয়ার পো তেবন সিতামে আধার আলং আমেন লাপেন কেডো আদিম কাপাকেং জিয়া ফান নিং হাং পুলত

0: te pechok un lason si ningkan pho pen a ber asomaratum phanke ningkan pho a phi ansi arimun po ke ber biometric avarsai longji jong si aadhar card embodied pulote nangli akimi selam iknang nilo te bokhet aadhar enrollment center along dam ikra mobile number penta puthot kai ateng long ekji lapen UIDAI website along penta puthot nangli e aadhar download avarsai do lasi aadhar card asai claim klelang pulote aadhar seva kendra lapen aadhar enrollment center along humridam ektame athema rong rup lapen rong sapi along ke pathir ratum ansitame non ovechu prakchu kai ke aadhar card akenang sot plang tanglo ajat sarkar a scheme chohangdun pusitame aprangsi ke aadhar card kenang sotlo angton alam kachini mu chajia phan hem tot lunpen UIDAI a website along humrik tame laso website along pen aadhar card putha asonson charli damlong lapwansi aadhar card akenang sot pa putha thi hek pen lamjir chethanam ek charlo
1: non har tang latom aadhar card akenang sot putha dhananjay rang pipen lamjir than arjik dong tang lo lakya ka shwani difo non arjik chena non arui machor alamte labang so jam yak long no nal tuma chu arjuk dong pa babu tro na pen kareng propi alang tum e chor na pen hut bang sem sarang che bang asana san jo chi put arjuk dong pa
2: লাকে আকাশবাণী দীপু পিনিনিলি তুমাহিন পেন মাচরালাম থেয়ালং কেচু ফাপন্ড লাসিয়ালাং লিতুম সনসুরিয়া সাই চিবিকাং কক পেন আকাশবাণী দীপু স্টুডিও মাইক্রোফোন আলং বাং পেন নাই নিতাংল আলাং লিতুম লাকে রিটায়ার স্যার বাবু তেরন ওয়ার্কস ডিপার্টমেন্ট মতে কম্পিউটার টেকনিক্যাল শিকে ক্লেম দু না বাংফু লাপে আলাং লিচর সাংপি কারেং ক্রপি নাংলি তুম বাহিনী আফান তামে সনসুরিয়া সাই চিবি কক পেন লাদাখ আনকে বাং আপদ সুরি সুরি আ কারডম নাং পাজি রিগল কারডম
3: কারডম
2: তাং তে কে হাই পিনি গে লিতুম মাচর আলাম থে আলং লে চিম চিংকি জে থান পনা লাসি কে চেংসি নাংলি তুম কমেন্ট টু অনিং কান সি কাচু বাচর পন রেডিও কারজু আর আর ফান নাংলি থান পন জিমা
4: ও দা বাং কে থানপন এগি নিল তুম 1986 আনি কানসি চিতং এগুলো লাপেনকে ডাক ডিফুলং সি চিতং এগুলো
2: কালা মেপি গেলাম ল তাংতে লাসং বং নাংলি তুম বাহিনী কুপিপি কুপুসনসন সি নাংলি তুম কে ক্লেম কে দাম পন ল মাতাংতে নাংলি তুম বাং কোয়ান আসো মারসি কাচুপাথে পন লাতামে নাংলি থানপন ইমানি
3: তো নাংলি হাই আলাম থে নাং কারজু পট হাই আলাম থে নাং থাম থে আপ্রাং পেন ডাক ইসিয়াং তং আচা তাই লং নাংলি ডাক নাং কেবান পট নাংলি ফান্তা সুরি সুরি কারডম নাং চিপি এগল কারডম লালো ওসুমার কে মাং ফ লালো চুবুচে চুং তুং দেট পেন চিতং লক পেন ওসুমার মাং ফ কে দুলু সীতা উসুমার বাং ফ কে দু পেন পুসিতা কেজয় কে পেন কে কালি এগলু
2: কালা
3: কেজয় কে পেন কে কালিলু লাসং বং নন গাছি থান দপ দপ সি বাং ফ সুমার পুচলু কিসুং কে দু পেকলু আথে মানে পিমা লাহাই সুমার দুকক পেন পুলু তাংতে আসা বেট পুসিতা নীলিতা সাকুরি দু পু আলাংলি হেমারি পু বাংতা সাকুরি দু আনকে লাহাই সোমার তুমফান কাচি পাথে কাচি পাদিং লতা কো আনো নে কস্তুলো আন পেন কে বর ই পেন চোপাথে চোপাদিং দুনলো লাসি তুম লালো জো চোপাথে চোপাদিং লো সোমার বাং ফ নং থে লো নং দিং লো লাসি নন বাং কে ওসোমার রাতুম ফান কে পাচারলি পুসিতা লাসি ওসোমার ফাঙ্গা পাচারলি পুসিতা এ লাপু আহেমারিপু বাং তাবর ইলো নীলি তাবর ইলো সিতা মিন বাং কাবর ই কে

0: La Dorm House, pues saqué, la borrenga a Dorm House, pues saqué, aunque alang balang ni bangke nang mat na ki bapo dorm ha ke longar ni pusita lai son bangute ekdom mane ekjek jo churu ri pun e ne dorm ha ki long pusita hedi bangatum ke dorm ha ki long pulu tang te hedi asumar phan apen na choi ki nam tang ho e apine biskut ason ason tang ho
1: Kala.
0: ki chua son tang ho pu la son ke la ke ket jatta velu de non ta ang nu si pulo de
1: Kala,
0: nilie
1: kala.
0: la son bang ka velu sita la dorm halong lo pulo te nili phan bang ke hedi ek dom ek toka dui toka sita chu dorm halong lo pupo lili deng dorm hanang piji e la ano jo la sila ba churu vek nang ji
1: Kala, kala.
0: mane poisa hisap bang thoi nili de nili ri deng nang pipo la nili ri deng nang pi det pensi a jat khoroji sta khoroji
1: Ansi
0: on
1: tap
0: la
1: tupo.
0: an an si ko pima somar admission o somar fees e a king of nam nai ma ini form nang nam ni ma ko pima ko kolom buhi pima ke nang ji sita ni li deng pensi khoros thuji jo la
1: Kala.
0: anu la si la bank ke churu ri taun e
1: Kala.
0: na
1: Me
0: na
1: pikalam lo ni. Ili tu akhe long ke hem tun ka boche polote ahemari pi helote ma. Ke thak lapu apan bala sona akenang sot apan pu lasi me piklo nang litum bahini chori si ang bong ra me lapan ka ching hon thek lapan ka chema tha thek la so jok si pini nang litum bahini ka chobo che asomar ta me pini monit man thailo tangte nang litum asomar bang pho non langdam lo pulote monit ke man sai dilo tangte la song bong jirpi jirpo punoi don ra punoi nangli tuma phan pini junorem ba junoto la pason nangki putot ba nangki pudun sit ma tangte nangli tuma son thot nanga charli don la pason ta min nangli tumche theklong loma
0: লাহে বাংকে আবে লা নীল তুম তাও সুমার ডরল আদন তিন তা সুমার ডর এপ কে মাতি
1: কালা
0: আলাং লিতুম তা স্কুল পাচার লিল নীল তুম তা স্কুল পাচার লিল
1: কলা
0: আলাং তুম তা সুমার কোসং সি থেকে মা চিবরি রিন দিল সোনা থাকছি নীল তুম তা লা নীল সুমার তুম কোসং সি থেকে মা জো লাহাই লহে লসন কাচিং বাই আবাং কাচিং বাই লহে la rizal lo que han nem so martung el an division itu mang la son la division yo la hai bang chitan le he
1: কলা
0: ate hember hem thak chit bok chit bi
1: কলা
0: la hai bin lak lo mati stame son natung e son bin lak le son natung ke la son lan lan division ki long lo le yo la son kaching kala pu bang ke nil tum ta bang phan pupe la nil tum te bok te rai tum ta পুপে আতে আদন তিন সোমার তা বাং চিপুরি রেবনি তুমি সোমার কো সনসি পাপুরি মালাং দু তাকে চিপা থেকে ইফান বোর ইলে হ্যাঁ
1: কলা
0: লাসে
1: কলা
0: হালা তুমতা বাং চিপাপুরি ল পাঁচশোয় ল ঠেকশোয় লগে
1: কলা
0: লা
1: মে পিক এলাম ল তাংতে ইলি তোম কাচিং কি কাছে থান আলাম থি কে দোপিক লাং থাই মেনে পাতাংতে ইলি দাম দে লাং তা দোপিক লাং তা ভাই মেনে ইলি তোম আপর আলাম তা লাং নাং কক জিয়া পট ই তোম পিরথে আলাম চিংকি ইয়া সিতাই আপর বাং কাইতা দরুন এতেমা সিতা মে থি হেক আপর পেন নাংলি তুম ওয়াং পে তুম সন সুরি লাম চিনি লং ল লা সং বং ইলি তুম পিনি লাবাং সোকা চিং কি লং পেন লাবাং সো লাম থান দাম দে তে চক চি নে নিং জি জে দেত পুলো তাং তে ই নিং রেং নো ডাক জি পু লাপু সং লাম থে দোলাং মান
0: নাংলি নাংকার জিওপত ননগে তিথে কিরি আদিন পিনাক আপ্রাং গোসন সিগে দাম নিজিমা লসো আকাই পিনাক
1: কলা
0: লাসি ইলি তুমবাংকে লানন রিডিও নাংকার জুদুন লা কার্বি কাদো ইয়া কার্বি আরাদা তুম সিতামে চিনি ইকসিগে মে যে ইলি তুমবাংকে কিপুর হিয়া বাং হালাও সোমার পুনয় মা আপিয়ে পো পুনয় আনসুসে ইলি তুম জিপা দুক নাই আথে নিলি নিলি সুমার তুম আনসি তামে এন্ট্রেন্স কি পিদুন তাংল নিট আলং পুনয় আপনাকে সি ডাবল ই পু সি ডাবল ই পুনয় নিট পুনয় এমস পুনয়

0: কয় যে উন্নয়নের সমান্তরালভাবে উদ্যোগীকরণেরও প্রয়োজন আছে, কিন্তু উন্নয়নের ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত করে রাখবা বহনক্ষম বিকাশ আর পরিকল্পনা প্রস্তুত করব। উন্নয়ন আর উদ্যোগীকরণের সমান্তরালক পরিবেশের ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি বলে প্রকাশ করে শ্রীমল্লবরুয়াই বিজ্ঞান আর প্রযুক্তির সহায়ত পরিবেশের উপর চাপ হ্রাস করে আগবাড়ি যাত গুরুত্ব আরোপ করে। জলবায়ু পরিবর্তন কোনো একটা বিভাগ বা অঞ্চলের মাজত সীমাবদ্ধ নহয় বলে উল্লেখ করে মন্ত্রীগুলো সরকারি বিভাগ, শিক্ষানুষ্ঠান, গবেষণা প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, স্বেচ্ছাসেবী সংগঠন তথা নাগরিকর সমন্বিত অংশগ্রহণে জলবায়ু কার্যসূচী গণ আন্দোলনের রূপ দিয়ার উপর গুরুত্ব আরোপ করে।
1: বিশ্ব ওজন দিবস উপলক্ষে আমি আসাম কুলিং একশন প্ল্যান আমি রিলিজ করেছো। 2019 সনত ভারতবর্ষত ইন্ডিয়া কুলিং একশন প্ল্যান রিলিজ করা হয়েছিল, আর তারপর বিভিন্ন রাজ্যই নিজের নিজের রাজ্যের কুলিং একশন প্ল্যান বিলাক করে আছে। আর আমার যা প্রায় দেড় বছর ধরে আমার একটা বিশেষ দলে এই কামসমূহ করে আসলে, আমার বিভাগের বহুকটা স্বেচ্ছাসেবী সংগঠনে ইয়াত সহায় করেছিল, আর সকলে মিলি আজি এই কুলিং একশন প্ল্যান আমি রিলিজ করল।
0: শ্রোতাসকলে সন্ধিয়ার আঞ্চলিক বাতৰি শুনিছে আকাশবাণী গুৱাহাটী কেন্দ্র যোগে। পরবর্তী বাতৰি শুনক জুলি শর্মা বৰুৱাৰ পৰা।
2: জুবিন গাৰ্গৰ মৃত্যুৰ গোচৰত ন্যায়াধীশ শৰ্মিলা ভূঞাৰ ফাষ্ট ট্ৰেক আদালতত প্ৰৱাসী অসমীয়াৰ সাক্ষ্য গ্ৰহণ প্ৰক্ৰিয়া অব্যাহত আছে। ন্যায়াধীশ শৰ্মিলা ভূঞাৰ ফাষ্ট ট্ৰেক আদালতত আজি প্ৰৱাসী অসমীয়া দেৱজ্যোতি হাজৰিকাই সাক্ষ্য প্ৰদান কৰে। সাক্ষ্য প্ৰদান কালত অভিযুক্ত সিদ্ধাৰ্থ শৰ্মাৰ অধিবক্তাই প্ৰৱাসী অসমীয়া দেৱজ্যোতি হাজৰিকাক প্রতি জেরা করে, কিন্তু বাকি অভিযুক্ত পক্ষর অধিবক্তা সকল জেরা প্রক্রিয়া সম্পূর্ণ নোহাত আদালতে কাইলৈ পুৱা 10:30 বজাত হাজরিকা পুনের আদালতত হাজির হবলৈ নির্দেশ দিয়ে। উল্লেখযোগ্য যে জুবিন গার্গর মৃত্যুর গোচর সংক্রান্ত এই পর্যন্ত আদালতত 119 জন সাক্ষীয়ে সাক্ষ্য প্রদান করেছে। জনতার শিল্পী জুবিন গার্গর প্রতি সম্মান জানায় তেওঁ সৃষ্টিরাজির উদযাপনের 19 সেপ্টেম্বরত রাজ্যজুড়ি জুবিন দিবস পালন করা হব। কলাগুরু আর্টিস্ট ফাউন্ডেশন, জুবিন গার্গ ন্যাসকে ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্যোগত আর সাংস্কৃতিক সঞ্চালকালয়ের সহযোগত সোনাপুরের জুবিন ক্ষেত্রত কাইলের পর তিনদিনিয়াক জুবিন দিবস উদযাপন করা হব। কাইলে সর্বধর্ম প্রার্থনা সভা, পরশিলর সাংস্কৃতিক অনুষ্ঠান, 19 সেপ্টেম্বরত গুরু আসন প্রতিষ্ঠা, ভাগবত পাঠর নিশালয় ভাওনার ব্যবস্থা করা হব। সাংস্কৃতিক পরিক্রমা মন্ত্রী বিমল বরাই আজি সোনাপুরের জুবিন ক্ষেত্রত জুবিন দিবসের কাম কাজের অগ্রগতির বুঝ লয়। সাংবাদিকর সঙ্গে হওয়া কথা বতরাত মন্ত্রীগুলো এই দিবসের সকল কার্যসূচী যাতে সুকলমে সম্পন্ন হয় তার রাজ্য সরকারে ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিবলে দিয়ে।
3: আমার গরিমা শইকীয়া গার্গ ডাঙরিয়ানি আমাক পরামর্শ দিছে যে তিনদিনিয়াক এই দিবস উদযাপন করা হব, তার কারণে প্রয়োজনীয় গোটেখিনি ব্যবস্থা গড়ে তুলব লাগে আর সরকার তরফের গোটেখিনি সা সুবিধাখিনি আমি করবর কারণে যত্ন করছি। তার কারণে আমার যাক ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট সময় কাম করে আছে আর ইয়াত যেহেতু বহু লোকের সমাগম হব আর তার কারণে কিছু সিকিউরিটি আর রোড লাইনিংয়ের ব্যবস্থা থাকিব, তার কারণে আমার ট্রেফিকর দায়িত্ব থাকা ডিসিপি ট্রেফিকক গোটেই বিষয়খিনি চাবলে দিয়া হয়েছে, তেওঁলোকে আছে গোটেখিনি কথা এসপি রাইজক জানাব।
2: অসমবাসী প্রাণর আপন শিল্পী জুবিন গার্গ কায়িকভাবে হেরাই যাওয়ার অহা 19 সেপ্টেম্বরত এবছর পূর্ণ হব। বিগত বছরট অসমবাসীয় প্রতি মুহূর্তে শিল্পীগীক নতুন রূপত উপলব্ধি করেছে। সেই উপলব্ধির শিল্পীগীর সৃষ্টি প্রজন্মর প্রজন্মলে প্রবাহিত হব। শিল্পীগীর প্রতি সম্মান জানায় এয়া আমার বিশেষ প্রতিবেদন।
0: পূর্বরে চহকী সংগীত ক্ষেত্র জুবিন গার্গর পরশত বেশি উজ্জ্বল হয়ে পড়িল। লোকসঙ্গীতর ধারাটুক অন্য কটি দিলে, নিজের গীতসমূহ গাই ইতিমধ্যে শ্রোতা সমাজক অন্য একটা সাদ দি থাকে। সংগীতর জগৎখনত নিজক অপ্রতিদ্বন্দ্বী রূপে প্রতিষ্ঠা করার সময়তে এসাম নিন্দুকে পরম্পরাগত লোকসঙ্গীত সমূহত দখল নাই বলে ইটিকিং করা কথাটো কামেরে উত্তর দিছিল। বনকোঁর আনন্দীরাম দাসর বনগীত সমূহ যেতিয়া জুবিন গার্গে নিজের সুরিয়া কণ্ঠে গাবলৈ ললে মানুহে আকো নিজস্ব সংগীতর শিপা বিচারি পোৱা যেন হল। বনগীত সমূহ মানুহে আকো শুনিবলৈ ললে।
4: মাতে পকা ধানে রিঙি আই বগী তরা যায় আগুয়াই।
0: আই অসমের এগৰাকী সুযোগ্য সন্তান কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা, এইগৰাকী অসামান্য প্রতিভার অধিকারী ক্ষণজন্মা যুগপুরুষক জুবিন গার্গে নিজের আদর্শ ব্যক্তিত্ব বলে বহু সময়ত ঘোষণা করেছিল। প্রবাদ প্রতিম শিল্পীগীর প্রতি জুবিন গার্গ ইমানেই অনুরক্ত আছিল।

আদন থলেন আর্যকছেনাং জোছেং থেং লাপেন আরি চাং হতম কিলুনালান আলোনালাম তে সিনিং ক্লিয়ার আলের কিমে।

আসামিস লামারজান কালি লুনে চাম্বেক লংপেন কেপারুসিয়া লুনে আডুকশনা ভূপেন হাজরিকা কি লুনালেন আলুনালামতে আকো প্রমাণ।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতেমাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্তা দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এতে কোসন লাপাচিনি প কোদাক লোক হুমরি দাম নংজি কে
1: লাদাক লো আকাশবাণী দিফুয়া লং লো মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বা প্রাংতা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লগে আকাশবাণী দিফু নন আর জুয়েক চান অক্টান জায়মেক অক্টান জায়মেক লং নন আর তোমার জুয়েক লং প ওম জুয়া কিছু অবুটাক ডক্টর মীর বন্দরণ পি ই এন টি লাপেন হুটবাং

0: tere chi rong pe yang bong chi ho chi po la bang so ja me piling be se ni rtum kira da par pon cheng lang to dang te ar jek chenang
1: aprang si ok prana jai me kar ju tum phan an se tami kar dom pa ji rik lo pini ni li tum chi hu chi put ajai me ka long mams mati om chui apu tha ka che than ji phan si ni li tum chi sik tang lo la si ni li tum ka chop ha pon ino thek sera bang phi doctor mirbon teron p mbbs la pen ms ent specialist alang li phan si ni li tum chop ha pon ik lo la si aprang si nang li phan kar dom pa ji rik lo
2: Kardom.
1: Tangte doctor, aprang si mams mate om chui, laki kupia pan la.
2: Mams mane isi viral infection hai. Laki mostly caused by RNA virus. Laso genus ke rubula virus pusipupu. Brake belonging to the family paramyxo virus. Brake mostly om chui puba mams poke soke virus infection mati. মানে মোস্টলি কে এফেক্ট লাগে সালাইভারি গ্ল্যান্ডস সালাইভারি গ্ল্যান্ডস মানে পিল লা ইং ওম লং বা ফ্লোর অফ দ্য মাউথ লং কি দোদো লা ইং ক্রয় তামে চাতামে লা আন পেনে নিয়ে চোবম লা ইং ক্রয় দোদো মাতি দি লা সো সেক্রেশন গ্ল্যান্ড সি মানে মোস্টলি কে ইনফেকশন টিটি কে মোস্টলি লাগে মানে এজ গ্রুপ মানে মোস্টলি কে ইনফেকশন কে থাকলং কে লাগে মানে স্ট্যান্ডার্ড বুক আহিন বেন কে 5 to 15 ইয়ার্স অফ এজ আমরা কে মানে অ্যাডাল্ট এজ বা ইয়াঙ্গার দেন দ্যাট এজ অলসো ইট ক্যান ইনফেক্টেড মানে মোস্টলি কে আনভ্যাকসিনেটেড গ্রুপস বা মোস্টলি মানে ইমিউনো কম্প্রোমাইজ গ্রুপ লাই তুমি মানে বেশি কে এফেক্টসি কে থাকলং
1: তাংতে মাম সাকে সো লাগে কোসন
2: মাম সাকে সো কে এস আই হ্যাভ সেড আর্লিয়ার মানে মেইনলি কে সালাইভারি গ্ল্যান্ড সি কে এফেক্ট ইটি হপট মানে লা ইং ও মলং লা মেইনলি প্যারোটিড গ্ল্যান্ড পুদোদোমা দিদি লা ইনো বেয়ার হেডি লা সো পসি লা সো গ্ল্যান্ড সি মানে মেইনলি কে এফেক্ট ফেক্ট লা সো জয়নে সি মানে কেকাং আসন কেকাং কে সো পেন জাত পেন আসন হে লা কেকাং প বা কেতিয়াবা কে লা ফ্লোর অফ দ্য মাউথ লা ইংহো বেড়ালং কেকাং লাই সি থেকলং মেইনলি কে সিমটমস কে লাসন ল কেচেং সি কে লা এস এ নর্মাল ভাইরাল ফিভার ইলি তুম মানে কে লং লং আসন ফার্স্টলি কে আফুসো প আফুসো পেন দেট কে আফটার টু থ্রি ডেজ অফ হিকে লা আং ওম কেকাং স্টার্ট প লা পেন তে লা আনু হাই হুই কেসো পাংচেং প লা পেন কেকাং মানে টু থ্রি ডেজ অফ হিকে মানে আন লো যে সিভিয়ার জিকে মানে লা কপুনা থুমা লা কেকাং কেচেং আপুনা থুকে কাং ও আনপো মানে লা পুরা অ্যাঙ্গেল অফ দ্য মাউথ বা আচ্ছা ঠক আং বা আমি এখান তা আধেক পেন কেকাং ও টিটি বা লা ডেট পেন ওপলতে লাফুহিনা থু এফেক্ট ডেট পেন ফিল পেতে লা বোথ সাইডস তা মানে এফেক্ট ডেট টিটি মোস্টলি কে মানে বাইলেটারেল ডাম জুই টিটি লালো মানে কেসো খে লা পেন কে জো হাই হুই পুসিতামে মানে থর হাই হুই চোল ওপলতে কেসো হাই হুই সিভিয়ারিটি লা হাই থেকলং জি বা হুটবেন টে মানে ইভেন আংহো ওয়ানটা ইনকো উনেটা দিয়া তুমটা লাপানটা সিভিয়ারিটি ডাম জুই টিটি লালো ইনকুবেশন পিরিয়ড মানে নাংলা ভাইরাস ইনফেক্টেড পেন ফি কে মানে আফটার ওয়ান উইক অর মানে মোর দেন দ্যাট ইনকুবেশন পিরিয়ড লহে লা ডেট পেন লোপলতে লাই সিমটমস কে লং জি পাং চেং প আংকে মানে লা ওম কি কাং চেং ডেট পেন ফিল লোপলতে মানে দে আর ভেরি কন্টেজিয়াস আদুঙা রাইট পেন তা মানে কাচি উঞ্জি প্রাপিক লয় বিফোর 7 ডেজ বিফোর দ্য সোয়েলিং এন্ড আফটার 7 ডেজ বিফোর দ্য সোয়েলিং প্লাস মাইনাস ডেজ কে দোপ হে বাস এটা মে লা সো পিরিয়ড আধুকে মানে চিরে কয় সিকে মে আদুং কে দো আতুম তা হে মানে কাচি উন ভান মানে সাসেপ্টেবল পিক লয়
1: তাংতে লাবাং সো মাম সাকে সো কে কোমার তুম সি কে লং কে অং নাই লা
2: মেইনলি কে লা এজ গ্রুপ কে 5 to 15 ইয়ার্স হে বাট সেটা মে ইয়াঙ্গার এজ গ্রুপ তুমটা লং বা অ্যাডাল্ট এজ গ্রুপ তুমটা লং বা সেটা মে কে মে সেন আবাং মানে নিউজ কে লাহেন যে ওসমারা তুম জংসি লং লোপ দে লাবাঙ্গে মানে প্রগনোসিস বাঙ্গে মেথুসেন কাচি উন প্রাপ ও পিসা মে মানে লা তুমি আঙ্গে প্রগনোসিস বাং মে সেন বা সেটা মে অ্যাডাল্ট তুম আঙ্গে মানে কে লং লোপ লোতে লা তুমি আঙ্গে কমপ্লিকেশন দাম জুইটা থেক
1: তাংতে লাবাং সো কে সো কপিয়ে হুত সি কে লং কে অং নাই লা
2: মোস্টলি আকাপ্রেক ভাইরাল ইনফেকশন আসন হে মোস্টলি কে লাগে উইন্টার লা কাংসা মাপর হুদি আমরা কে লা স্প্রিং সিজন হে স্প্রিং সিজন লা কাংসা পেন কাপাং ও আবতর কাছে লার পু লা সো সিজন হচ্ছে বেশি কই কে মানে কে লং লং কে লা মেইনলি মোড অফ ট্রান্সমিশন কে

0: লাপুলজে লা রেসপিরেটরি ট্র্যাক ড্রপলেটস লাই হ্যাঁ লা মানে ইনাপ তামে যা তামে লাসন প্যান অচি উন বা ফোমাইটস মানে নাং লা জুথা লাহাই হুই মানে কে অত নানি নি লাসন কে অত এনোকান সিক্রেশন তামে লাসন কাছে অত পট নানি হাই হুই কি অত লোপলতে লাসন মানে হারা সদিম নঙ্ক কাপড়ে কামুনি তুম নন লোপলতে লাসন মানে ট্রান্সমিশন অব আঙ্কে
1: তাইতে লামাম সাকিসু কে কোসন পেন্সি মি পনুঞ্জি
0: মাম সাকিসু কে কনজারভেটিভ ট্রিটমেন্ট আগে মানে এন্টিভাইরাল থাংটা নাংকে নাংনি লহানকে চসে আফুসো বলতে লা আফুসো দোয়াই পিনাং প প্রাগে কিছু কিছু বাং চেপা মেডুন সে নাং প আংকে কে থর হরমু বাং চোছে দেয় নাং প আঠেমা কে থর হরমু ছোলো পোতে সিভিয়ারও দিদি মেটে দি আসো তেং লং আংকে কো পিপি কমপ্লিকেশন সি মানে জংসি দোমা আসো তেং মেনসি মানে ট্রিটমেন্ট প বাট দেয়ার ইস নো এনি প্রপার মানে এন্টিভাইরাল ড্রাগ বাট ভ্যাকসিনেশন মানে তো হ্যাঁ প্রিভেনশন ফান হ্যাঁ বাট ট্রিটমেন্ট এসে হোল খেয়ে মানে আবে
1: লামাম সাকিসু পেন আকা প্রেকা কিসু দোতা হাইমা
0: ও কমপ্লিকেশন ব্যাংকে দো বাট ইন এ রেয়ার কন্ডিশন পেয়া হেডি দামবেগ জি পেয়া কে কালি প্রাংসি কে নাম্বার ওয়ান কে লা এনকেফেলাইটিস বা মেনিনজাইটিস লাই কিছু লং তা হাই লা ওম চুই লং ডেট পেন আভি নিনি নি থম পেন ডেট কে লা আফু কেসো আফু কাছো রদ বা লা নেক রিজিডিটি মানে লা আচ্ছা ধক কেসো হাই হুই কাঙ্কুবুন এ লাই হুই দোকটা হাই বা ইন সিভিয়ার কেসেস কে মানে সিজার ইডলি তোমার লেংটুমলে বুপুলা মির্গি বেমার লাসন দোকক দিতে হাই বাট সেটা আমি মোস্টলি কে লাগে সাবসাইডে দিতে হ্যাঁ মানে আফটার লা ফিভার লাই হইলে জি ট্রিটমেন্ট কে নিল পলতে মানে আফটার ওয়ান উইক অর সামথিং লাইক দ্যাট আমি থামি থাং মে দ্যাট ডে আংকে নাম্বার টু কে অর্কাইটিস বা এপেন্ডিডাইবেটিস লাগে মোস্টলি লাগে লা পিনসো তুম সিকে লং লং হ্যাঁ আফটার পিউবার্টি লা কে মানে হালা পিনসো তুম অকাং দুঃখ হ্যাঁ আ অকাং দুঃখ পাং ইনফেকশন দাম জুইটি দিতা হাই সো হলো পোতে আফু সোপ জাত প আপক সোপ অঙ্কে লা পিনসো তুম লা আ অকাং দুঃখ লং হেডি ডাক খাচ্ছো রথ কিছু লাই দোজি বা ইন আ রেয়ার কন্ডিশন মানে ইভেন ইনফার্টিলিটি আসন মানে টেস্টিকুলার এট্রফি লাই তো দাম জুইটি দি হ্যাঁ ইনফার্টিলিটি আসন দাম জুইটি দি তা ঠেক মানে পসিবল দো প্রাকে ইভেন ইন ফিমেল অলসো মানে উফোরাইটিস লা হ্যাঁ লা মানে হালা আর লসো তুমলা ওভাম দোদো মাতে দি ওভারি হ্যাঁ ওভারি বাং হালা সো ইনফেকশন দাম জুইটি দি তা হাই ইনকে লাসো জয়নে মানে সেম লোলাতা পকসোল হাই হুই দোপ ফিভার লাই হুই দোপ পক থাপ বেয়ার লাই কেসো লাই দোপ ইনকে ইভেন লাতাল ইভেন ইন রেয়ার কন্ডিশন মানে ইনফার্টিলিটি দাম জুইটি দেটা থেক আতা প্রাকে ইভেন হার্ট প্রবলেম দাম জুইটা থেক মায়োকার্ডাইটিস লাতালাসন লো প্রাকে ইট ক্যান গো টু সেন্সরি নিউরাল হিয়ারিং লস ডেফনেস হ্যাঁ বাট লাসো ডেফনেস পাঙ্কে মানে ট্রান্সিয়েন্ট নট পার্মানেন্ট মিন্স লা কিছু টিক মানে ইভেন ওয়ান উইক বা 10 days লাসন দোপ হ্যাঁ লা মানে হিয়ারিং লস পাং হেডি বাট তামে ইট গেট সাবসাইডেড পার্মানেন্ট মানকে মানে কম ইনকে ইট ক্যান ইভেন গোস টু প্যানক্রিয়েটাইটিস প্যানক্রিয়েটাইটিস লাসন লো যে সিভিয়ার এন্ড দাম দে হ্যাঁ মাইল মানে হলা এনজাইমস লাহাই রেস দে তাহাই লাহাই ল প্রাকে মেইনলি কে আর্থ্রাইটিস লাইটা দামটা থেক বা মানে আমেক প্রবলেম তা লাইটা দোটা থেক লাই আনলো
1: তাইতে লা মাম সাকিসু পেন কোসন সি কাছে পাজক উঞ্জি
0: কাছে পাজক উঞ্জি কে মেইনলি কে প্রিভেনশন লা ও সোমার তুম পিসামে লা স্কুল গোয়িং লাই সোমার তুম লোপলতে মানে আসব সো সাসেপ্টেবল হয় টিটি মাতি দি লাই এজ তো ব্যাংকে মানে জংসি লা ওম চুইলে গেলাম লোপলতে ইটস বেটার টু মানে হ্যাম এটলিস্ট মানে ব্যাড ড্রেস এটলিস্ট ফর ওয়ান উইক আইসোলেশন পিসামে হ্যাঁ লা আদুংারাই ও সোমার তুম পেন মানে পাচুই লাভ ও লং লে ডেট বা কেসার আতুম বা লা কেসো কেউ নেই লাই তুম বা প্রেগনেন্ট লেডি লাই তুম পেন আসব সোচে ফাই লোভিং সিকে মে এটলিস্ট ওয়ান উইক ফান বা হংলে চন পুস্তামে এটলিস্ট উইথ মাস্ক নর্মেলি তুমলে ভাইরাল কেসো কেসো আসন হ্যাঁ আসন মানে প্রিভেনশন এন দ্যাট সি মে আমরাকে প্রিভেনশন ওসমার তোমার এনেকে MMR ভ্যাকসিন বিপি হ্যাঁ লা মিজিলস রুবেলা কি মাম্পস লা টুগেদার লা ভ্যাকসিন পিপি হ্যাঁ সাবকিউটেনিয়াসলি ফার্স্ট ডোজ কে 9 to 12 months অফ এজ প্রাকে সেকেন্ড ডোজ কে মেইনলি আফটার 15 months সি কি বিপি হ্যাঁ বাট অ্যাকর্ডিং টু ন্যাশনাল ইমিউনাইজেশন স্কেডিউল মানে লাদাখ ইন্ডিয়া লং লা গভর্নমেন্ট সেট আপ লংকে মানে পিপেতে দিলা বাঙ্কে হ্যাঁ জাস্ট মিজিল

0: ลองปอบลบแล้วแต่มันเนี่ยละบางแกเกมเมเซนนอละบางแกมัวพี่บางไอไลฟ์ลองบางแกมันเนี่ยลองเลยลูกแล้วเป็นอาจารย์เอจกรุ๊ปตาเกลองแกอาจารย์เซสแกอีควอลี่ล่ะ but mostly แกมันเนี่ยปรังตานนี่ลีนังทานิกล่ะ5 to 15 years of age ละตุ้มสิบสี susceptible but อาจารย์เอจกรุ๊ปตาลองตาเทคจงซีอิมมูนิตี้บางจงซีก็ไม่แข็งบะวัคซีนเป็นเนี่ยลองเลยลังบาจองซีไลฟ์ลองจองซีบัตไอซีตาลองอีกแล้วงั้นพลอยแต่ละบางแก any age group ละบางแก susceptible lo mostly มันเนี่ย weak immune
1: ตั้งแต่ด็อกเตอร์กิจุตซีนี่ลีนังการจุปนจีเกนังลีรีดิโอการจัวราดตุมาผ่านกุปินีเกทานปนกังตุงอสันดูอีกลังมา
0: โอ้ละมันเนี่ย as an awareness นี่ลีทันจีกังตุงอบางแกไลน์โนเซอมชุยกิสุเกมันเนี่ยนี่กิสุเทอุกิกาลีบาสิตาเมลาตาปังครีนังเนjong si adunga rada tu omchui ke longbang do plote osmar ta me achara age group ta me do plote chire chot si me adung la kesar muni da tu ba immunity ke koma tu cancer patient la hai tu ba hiv positive la hai patient atum adung do de da si me ampara ke mostly la pregnant ladies pregnant ladies atum jong si early pregnancy jong si mums virus jong si infect lo plote lake mane spontaneous abortion dam jui ta thek la hen lo anke mainly ke even infertility ta mane dam jui ta thek both male and female in a rare case but mane dukok ta thek so be aware to everyone mum sake so pen sab so chere non adunga rai tum jong si long bang do plote rong atok majok tum le do pusta me la jong si problem to cockpen hospital adungan wanglong le jalong le pusita mathanang ne as a prevention hem ta kineme athema lage viral lage so binak viral lage so ke lage amithang mithang se mane mediatity complication ke dam ke mane rare pigan dam de ke kali hai matame rare pigan jong sim om chui le ke long lo pulote ke choki jun bang chipa me senang po hem do nang po bed rest hem ke do pen mane bar o ere nang boyo prakya sap so mane kichogi jun mang chilang nang po lang jun unang ji prake ing ho tame odai ta je safa wer nang ji brush tame jata me chikuri wer si mane hygiene maintain nang po jom sap sekund unang po prake hong sap so bagle chon jong se chon nang kok tame la sarpi sarbura ba osumar to madung dam ji pusi tame max te logai pen si dam nang po inke mostly la om chui ke mane 5 to 7 days of pilo de mitang mitang medan po la hai bangke empera ke la rong wa long ko pi ne la medicine pi ne herbal medicine tang ho la hai lai ani da chok lai an lo pulote ka pe kisung dot koi ta thek so mane as a prevention ke la hen lo mathang ne lage mitang mitang medan ji lage
1: tangte aporalam ta do ikokapot pini chihu chiput ajai mega bangke lapuan ling ton ikoklona nang li aporang chi pipen la dagan ke wang apot puthot nang li phana ke ro pik la
0: choro lo ni li phan la dagan nang ke hang apot I'm very fortunate thank you so much to Akashvani Difu
2: lapana por ok pana jai mega lo om chu akeso putha doctor mir bon diron pi ent la pen trisi rong piang pong chu chi put arju long tang la abang so jai me piling ve se ni ro tum kro da par pon cheng lang la ke akash vani ri po ok pran jai me long adun tu lam jir tan arju chenang lam jir tan bon je pang doctor jennifer rong pha pi lam jir puta ke lang pen kacolong akeso
3: aprangsi kadokavi atumaphan kardom nili kaning jiji ke adontina phan isi kenang sot alam jasemet ke arvi kijang abotora hut lake lang pen kacolong akeso english alam pen pudamlote waterborne diseases ili tum chini ekayang bong kering jia phan langke kenang so thepik bon seta la su alang ajong si ingthir the pulote kiso cholong ji lapen tan ong te e pran si ke dam ji asam angkang arlo jasemet ke karbi anglong along barla arvi ke janga hut busik achi klopen chiti

0: lapen samus so ebeng ingti. Liter isi kang tirjir lapen parklok tang alang along pangvui si junang po. Inkini tumla an kisemara hut la an alang doma tidi lata pajuntami kalite limu alang inki narikol mate dap alang ta pajunangji. Osomara tuma phanki kichu ason pibom nangji. Lapen chuun ason si pinangji. Sang nangji kichu ahormuta ang tan along kejor lapen kinem uike chipahelo nangji. Seta ilitum ningchibi nangji. La hem hong tu along keche langke tongsekot apanchot. Doktor apan chipiklang vek nangji. Jong si ke me ang thek avete. La sua ke sua phan ke khang atowar. La sua ke su ka chipi meji atowar ke khang henlo ke menai. La si joy ke ili tum ke klem nangji ke. Kang thir set alang ki jun. Ki jun alang kaita minit kep an peso nangji. Kalite chlorine tablet en nangji. Kang thir set adim si ki jun alang pang pen nangji. Adipta do nangji, lapen, iripen chi puwok vedet nangji. Barpidam eda pi, sabun pen irichar sampe me nangji. Barla arve ki janga hut kitun tanga son si cho nangji. Kelep tang athesere lapen ake vaipen ke cho ahan parvo mate salad abangke cho chedet nangji. Cho ji pusita me kangthir set alang pen thesere mate কিছু আহান পারবো চাম্পামে সি চোনাংজি বিথে বিথা বারপি দাম দে সি বারপি কে দো আহেম মাতে টয়লেট আলং সি বারপি দো নাংজি কে বারপি দোতং এট কে সাবুন পেন ইরি চার সামবেক নাংজি লাংকে থে আলাং পেন ছোটুন ছোডাং দে দেট নাংজি লা পেন জুনজে দেট নাংজি লাসো আলাং কে তের কে লাং পেন কাছলং আকে সো কো আন ফেরি মে মে মা পু ইলি তুম লাংদাম সিনাং 2025 aningkan jakhong july achiklo asamarlo 274 japanese encephalitis akeso aphai dolo lapen 59 an ke apranta damnanglo inkini tum karbi anglong long chelang damlo pute 20 akeso laso japanese encephalitis long loklo 2025 aningkan thot la vosik june achiklo guwahati medical college and hospital along bang থমকেপ রাহিনি জাপানিজ এনকেফেলাইটিস আকিসো সে ছেলাং আফান বাংলো লাসং বং পেন বাংফ্লি কে আপ্রাণ দাম নাংলো আকি অংকি ওসোমার আতুম আনিংকান বাং তা জাখং আচিখলো মাতে জুলাই পেন পাই পাই চিখলো অগসান আংবং ডাইরিয়া লাপেন হেপাটাইটিস আকিসো আফাই বাদ পিক লাকি রিপোর্ট আলং সিডোলো ডেট আদাং থিপি তা বারলা আলাং কেথে আফিজং লোতে হসপিটাল কে দাম চিং প্রম পিক পিক লাপেন লাং দাম লোতে কার্বি আংলং হেলো লাহাই আকে সো কে অং নাই কে লাসি হামফাং পেনসি কে খাংজি আসাই ডেং পনাং পো জিরপো জিরপি আতুম কোপাই কে মি কার্বি আংলং আরলো লাং পি লাং রয় সো দো সেতা ইলি তুম চেরে রেটে লাহাই আলাং রয় পেন আজক কিসো আপিসি রিক প্রকজি লাহাই আকে সো আফান খাংজি পুলোতে কিজুন আলাং পেসো নাংজি ইরিচার সাম নাংজি মুসুরি এন নাংজি আপোরা তেং পেদের ডে পেন সি সে চেলাং নাংজি রং রূপ আজো সাজির পেন দো নাংজি ইলি তুম কাদো কাবেতা এসোমার সারু সারহাং লাপেন ইলি তুম আহাম ফাং চেরাই কম নাং পুসেমে এনলো নাং চেলাং পেটলোতে প্রাণ মুইকে মেসেন লাপেন কাংটাং রাখ কার্বি আংলং মানপো নীলি লামথে নাংকার জুদুন আপদ ছোরোলো প্রাণময় মেসেন পেন দোমে থাকমে
1: অক প্রাণে যায় মেঘল নহেটে তুম লাং পেন কাচল আঁকে সহাবু থাক ডক্টর জেনিফার রংফারপি পেন লামজিরি থান আর জুই টংল লাপানসে অক প্রাণে যায় মেঘে কাংতনিকল লাকে আকশানী ডিফু নন আর জুইং ইংলিশ আলুন আজাই মেঘ ইংলিশ আলুন যাই মেঘ লং পেন কিং সেলুন আর জুইং সিলিন দিয়ন কিলুন আলুন আলুন লামতে বিকস ইউ লাভ মি

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইদু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবিদেত সিলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমে আসন মুংকে
1: কাপাচে থাঙমে আসন তে দুপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজি আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থে কাবিরটা কিথি কে জাঙা বিরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মিকাং পু বিরটা হেম কি মিকিলুত আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বিরটা লাপেনান পারাতা আসন আসন দো পিগলাং
0: এন্তে কোসন ল পাচিনি প কোদাগ ল কা হোমরি দাম নং জিকে
1: লাদাগ ল আকাশবাণী দিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি জেথান বাপ্রাং দা চকজি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াং ইগনোই লাদাখ আকাশবাণী দিফু আলং

0: warmona cha mi eklong la pona pona la tum raki tira mi pen lam jir tan archi glong tang la la ke akashwani dipu
1: kardom rosa
2: kardom kardom besang ho
1: nali ki sai klem lok bujo
2: oi la pulo jo
1: nali te morong ke arong asar pen masi thur jo masi arong klar igre lo le
2: oi ti jo chepung ke dono dak ke ho
1: mi piglo ro sar o chinam ta nili gar jula nali te morong ke kar biang long bom pen ki klar na arong amen pen nong ilong dun busi bitar jula
2: nali tum ka do ka ve hir jumelo jo
1: mi piglo ro sar nali te morong ke amen pen cheton chidlo rong kang thir কপাংঠে রসাইকি আর্না মাসাইলো লাসিত কাদু কবিতা স্বচ্ছ ভারত মিশনা তুমকে দেন স্বচ্ছতা হি সেবা আসাইল চেরাপ চেতু দুনো নাই
2: লবাংস আসাই পেন ইলিতু মিঠাং অক প্রাণ কেমি সেন লাপেন ডেট কাংঠির এ জেফান মিঠাং আহেম কম হেমরাই সাই হেম হিথিকুলা লাপেন কিজুই কেলাং আদিম হে হুই আলং কাই কেতা পাকলার এট লোনা লাপেন পাংঠির এট লোনা
1: লাসি মিথাং ইং থির জিরলোতে জুতাং ইং থির জিরপো

লাকে আকাশ বাণী রিফ নন আর জুয়েক সিনা কার্বি লামার জানালো না যাই মেঘ কার্বি লামার জানালো না যাই মেঘ লং প্যান কিচেং শিয়ালো না আর জুয়েক সিনা বিদাশিং রংপি বাড়ি রমার পিলা প্যান সান্দনা কেলিংপি কিলু না লন আলো নিলাম দে সি মালং আলং জন লামার জানাবে নাকি দিদি মুলরি

কার বিলাম আর জানালে না যা মেঘলং প্যান আদন থু লুনা ঢুকছে না মঙ্গল রং পিলা প্যান বাড়ি রং বার পি কিলো নিলাম আলু নিলাম রে চিপু ঠেকটে লামার জানা ম্যান নাকি নে কাঙন তো থাকতে আর জুইছে না

কার্বি লামার জানান আলোনে যা মেঘলং পেন আদন থুলুন আর জুখান আহির আলামার জান পেন কিলুন জেতুম প্রবিকা তক বিলা পেন মিরমিনি রঙে পে আলুন দামতে লা নিসেং আলাম।